কার্ডম লাকে আকাশবাণী ডিফু ননাদা পরফাই ফোর আমিনিট ফকেবা পর ছকসি রেডিও নাকার জুদুনকে দো আন্না রাদা ফান্তা নিলি রোমেনিং টি কার্ডম নাংপাজি রেখছি পিনি চিমিত মে পিনা ট্রান্সমিশনটা ডাংপনিগল পিনি কে ফ্রি নিফাই কেপ ভমতি আর্নি জামে কে বাংলাকে এফ এম বেন না লংপেন মেগাহার্স ফারুই সিরা তো বড় সের কেপ নিউজ অন এ আই আর এফ লাপেন রেস এবালং পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে ডেঙা তুমলাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সোনালি রং পিপি লাপেন বাংফু বাংফিয়া তুমাফান কেথন কেবান আশায় কেখলামা বাংলাকে সনসিরাম টিসু।

লাকে আকাশবাণী টিফু আদন্থু পিনি জাইমেগালং কপি পিসি দৈগমা উন আনপেনচাথা নামেসেনা ননাদা পরফাই থ্রগ্রা মিনিট ফ পরতে দেলহি পেন কাপিসাটাক ইংলিশ আলাম পেন বীরতা নালতুম আর্জলং ইজি পরফাই থ্রগ্রা মিনিট কেবা পরতে আসনসন কার্বি কাংটুকা ডমালু নালতুম আর্জলং ইজি পরফাই থ্রগ্রা মিনিট থংকেরা ফ পরতে নেচে ফং নিলঞ্জি এরলা বাংসু আংডেঙালং রবি সিং তারু আলানেতুম আরং আসনসন কার্তিকি আফথাক লামজির আর্জি লংজি পরফাই থ্রগ্রা মিনিট থংকেরা সিরকেবা পলতে পিনিয়া সালাম থেনালতুম আর্জলংজি পরফাই থ্রগ্রা মিনিট ফিকেবা পলতে আসনসন কার্বিলুন বারিম নালতুম আর্জলংজি আদা পরফাই থ্রক্সি পলতে দেলহি পেন কাপচাটাক হিন্দি আলাম পেনালতুম বীরতা আর্জলংজি লাপেন পরফাই থ্রক্সি রামিনিট ফর পথ দেলহি পেন কাপচাটাক ইংলিশ আলাম পেনালতুম বীরতা আর্জলংজি পরফাই থ্রক্সি রামিনিট কেবা পলতে ওয়ে যায় মেক নালতুম আর্জলংজি পরফাই থ্রক্সি রামিনিট ফ্লিকেবা পলতে আসনসন কার্বি দেলং রিচিং হনালো নালতুম আর্জলংজি পরফাই নারকেবা পলতে দেলহি পেন কাপাচাতাক হিন্দি আলাম পেন নালতুম বীরতা আর্জলংজি পরফাই নারকেবা মিনিট ক্রে ফ পলতে পুথ দেলহি পেন কাপাচাতাক ইংলিশ আলাম পেন নালতুম বীরতা আর্জলংজি পরফাইনের কেবরা মিনিট থংকেবা পরতে আসানসন কার্বি লুঞ্চে থাকনালতুম আর্জলংজি পরফাই সিরকেবা পর গুয়াহাটি পেন কাবাচাতাক আসামে সালাম পেনালতুম পুয়ার আঞ্চলিক বাতরি মাতে বেতা আর্জলংজি পরফাই সিরকেবরা মিনিক্রে ফ আপলতে আসানসন হিন্দি দেলং রিচিং হনালু নালতুম আর্জলংজি পরফাই সিরকেবরা মিনিট ফ্লিকেরা ফ আপলতে নালতুম থানপারে আজাই মেক আং ডেঙালং ভোকেশনাল ট্রেনিং এ পুথাক বরসিং হিকে থানা লামজির আর্জলংজি পরফাই সিরকেবরা মিনিট ফকেরা ফ পড়তে আসানসন ইংলিশ আলো নালতুম আর্জলংজি পরফাই কেবরা মিনিক্রে ফ পড়তে লামজির আং ডেঙালং নালতুম কিছু কিজন আপুথাক কিছু কিজন আংজি আপুথাক আলংবীর টিসু কেতক আলামজির ফান্ডার তেরন কেথা নালতুম আর্জলংজি পুথত মেনা বাং আফান আর্দি কাছি পি লবাংস পুথা খারবামন রং পি কেথা নালামজির আজু থলংজি পরফাই কেবরা মিনি থং কেবা পরতে আসনসন

nihang nitura long kidu inglong so tum alonal tum ajlong ji porphai krisia polote so alo asyang tong labang so ajai mek angdeng alonal tum keching si arjina teron pi aninga lo alam the ajlong ji labang so phi puthot so alo tumaja kong কচলং নজে পুথা হুনালি তেরন পি কে থানা লামজে আজলং ইচি লবং সং ডেং লং পুথত কার্বি আতুম আলেগা রয় হে হুই আপুথা অরুণা তক বিপি লপেন হুট বাং থ্রেসি রং বিপি আতুম আং বং চিউ চিপুত আজলং ইচি পরফাই খ্রি সিরামিনি থংকে পরতে মুম্বাই পেন কাবাচাতাক বীর ভারতী আজাই মেঘনাল তুম আর্জলংজি আনালো পরফা হিনিয়া পরতে নালে তুম দিল্লি পেন কাবাচাতাক ইংলিশ সালাম পেন মিড ডে নিউজ বীরতা আর্জলংজি পরফা হিনী রামিনী

ঠ অরুণা তক বিপি লাপেন হুট বাং থ্রে সি রং বিপি আতমাং বং চেউচি পুট অর্জু লং ইচি পরফাই খ্রি সিরামিনী থংকে বা পরতে মুম্বাই পেন কাবাচাটাক বীর ভারতীয় জয় মেঘনাল তুম অর্জু লং ইচি আনালো পরফাহিনিয়া পরতে নালুতুম দিল্লি পেন কাবাচাটাক ইংলিশ সালাম পেন মিড ডে নিউজ বীরতা অর্জু লং ইচি পরফাহিনী রামিনী ক্রেপ হওয়া পরতে পুঠ দিল্লি পেন কাবাচাটাক হিন্দিয়া লামপেন নালুতুম দোপাহের সমাচার তে বীরতা অর্জু লং ইচি পরফাহিনী রামিনী থংকে বা পরতে মুম্বাই পেন কাবাচাটাক বীর ভারতীয় জেমেক পুথত অর্জু থলং ইচি আনি কাংসাম পরফাগি থম রামিনীর ফ্লিকেরা ফ অপর চকলতে নালতুম গুয়াহাটি পেন কাবাচাটাক কার্বি আংডিং অর্জু লং ইচি পরফাই ফ্লি রামিনী থংকে বা পরলতে আসনসন ডিমাসা লুনবারী মাল্লু নালতুম অর্জু লং ইচি আনি কাংসাম পরফাই ফ্লি রামিনীর ফ্লিকেরা ফ পরলতে আসনসন বড়ো লুনবারী নালতুম অর্জু লং ইচি পুথত আনি কাংসাম পরফাই ফ অপর চকলতে রংরোবা যায় মেঘ আংডেং আলং বেকারি কেক্লেমপেন কাছিপারে ই লাবং সোপথাক জালিনিং টিপি লাপেন হুটবাং হুনমিলি ক্রোপিয়া তুমাং বং ছুচিপুত আর্জু লং ইজি আনি কাংসাম পরফাই ফ রমিনী থংকে বা পলতে পিনি আশা আলাম থে নালতুম পুথত আর্জু থলং ইজি আনি কাংসাম পরফাই ফ রা মিনি থংকে রা ইসি অপরলতে নালতুম কার্বি লুনবারিম আংডেঙালং আসনসন কার্বি লুনবারিম আর্জু লং ইজি রেডিও নাকা জুদুন কাছিং হনারাত নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রগ্রা মিনিট ফ প্লাইসি ডক ডকল সিনালতুম দিল্লি পেন কাপচাত্তাক ইংলিশ সালাম পেন বিরতা আর্জি লং ইপো

লাপন আপন আলুতুম বিমলা তেরন পি লাপেন আরিয়া সাহ তুম কিলো নালুন আর্জি লং টাংল কার্বি কাংটু কাদম আলু নাং ডেং আলং আদুন্থু আলু আর্জি থা সাবিনা বেপি লাপেন আরিয়া সাহ তুম কিলো নালুন আলু নালাম থে জিসু নাংপেন আজক।

লাপানা পনালতুম নেলসন তাও বিকেলো নালুন আর জুই লংটাংলো কার্বি কাংটু কাদম মালুন আং ডেঙা লং কিজু সিয়ালুন আর জুইথা জন কথা লাপেন আরিয়া সাং হুম কিলো নালুন আলো নালাম থে কাংহ নাবাং আর নামসি

Aprang si radio channel karju arat atum doa nafan nili hinpen kardom pajiri lo kardom nili nili tum arong alam the aputak masap so thanpon intung nili tum arong isi rong so so lapen keong dung chutiki arat si kedo keong lapen arni asai kachong dat pensi কিছু আদন ফুসি কেঅং সাই আং দেং লাকে কমানে হেম কিকিম আমিস্ত্রি কমানে হেংপি কেরেট কেসয় আমিস্ত্রি আনপারটা সাই কাতিকি লাকে আদন ফুটিন তা দরেব আসনসি সাই কাতিকি আং দেং আলং লাকে আপ্রাংসি মাতে নম্বর ওয়ান কে শখ কাটিকি লাপেন নম্বর হিনি লাগে আর ফে কাটিকি লাপেন নম্বর কে থম লাগে বাড়ি বিঠুং আলং কবি কাছে এ কাছে সম পেন ইসি আলি কেলং

la puana puana le tum ne chi phong ne lon jir la bang so ang deng along rong along ason son katiki la bang so puthak robi sing taro alang le hin banalam the arjai long tang lo lake akashwani dipu ison kenang sat ka pachini alam jir arjai tha nang le tum jong si kachuniri alun নাহলে তুমি যাও সে কাছনে রিয়ালন জের আর জিং তুম পোলোতে আর লম্বি লম্বে যায় মেঘালংলে হোয়াটসঅ্যাপ নাং লো একনান হোয়াটসঅ্যাপ নম্বর লাগে সির ক্যাপ ফ্লি ট্রক সি ট্রক নের ক্যাপ ফাইভ এ ফাইভ এ নের ক্যাপ হ পুঠত হোয়াটসঅ্যাপ নম্বর আর যত থা সির ক্যাপ ফ্লি ট্রক সি ট্রক নের ক্যাপ ফাইভ এ ফাইভ এ নের ক্যাপ হ হোয়াটসঅ্যাপ লঙ্কে তক নাং জি কেলা পোহেলো যায় মেঘামেন লাগে আলম বিলম কমার ছিকে লোন মা লুন্সে পো লুন্সে পিয়ামেন আলু নালাম থে আসাপস তক নাই জি লাবাং সফি কার্যুকাংটুং আতুম কেদু আদিম মাতে আর আমেন লাপেন কার্যুকাংটুং আতুম আমেন তক নাই জি আলম বিলাম আজা মেকে এরু এলং বাতাহিনি সে রদ পারজুচত লাকে বমকুরু আনি আদাব পরফায় নেরকেব রামিনী থংকেব আপর লাপেন আজও পরফায় সিরকেব রামিনী থংকেব আপর হলো কেনাং সট কাপ চিনে লাম জিরকে লাপানি চলো লাকে আকাশবাণী দীপু আদন্থু পিনি আসালাম থে আরজেক থা পিনি আসালাম থে লাকে ইফু কে সাক্ষী নাং নেপ সিপুতে হাংসের মাতে আরন পেনকে ক্লেমনাং কক লাম থে কেমান ইনুদামনে আফু আফান সে আখলি থাপসি চেতইলো লাপেন কাকলি আবাংতা আফু লেমা সাক্ষী হাং হেজিব পোসি মাথালো আফু আবাংতা আমেথাংতা আহেমা সন লেমা পোরা সাক্ষী কেনাং নে আসে আফান সে কিপুদামচট বাংসোয়ালাম আসুমারকে চিনি নেদাল লাসে সাক্ষী কেনাং জি আসে কাকলি আহুটকে আসুমার আফান সাক্ষী নাংজি পোরা হাংনাং কগল আথেকে আরন আলংকে এ দন মাতে এহে মাসাং হুয়া ফানসিতা চেরামনো দাগ পোয়ালাম থে লাসে সার পালাম থে লো ইফুকে সাক্ষী নাংনে সেপুটে হাং স্যার মাতে আরন পেনকে ক্লেমনাং কক পিনি আসালাম থেকে লাপানি গেল লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেন লং পেন মেঘাহার্স ফারুই সিরা থার সির কেপ নিউজ অন এ আর এপ লাপেন তে রেস এপ লং পেনতা কিন্তু আনা জাইমেন লাতুম আর জলং ইজি আর দন্থু দাম থইল নাং লাকে কার্বি লুনবারি মাংডেং কার্বি লুনবারি মাংডেং এলং কাবি তেরাং পি কে লুন চেং পি কে প্লাং আলুন আর জেসে নাং কাচার হে আতে অটপেন

0: In Tamilaga, Vetri Karagam TVK has won two assembly by polls in Tamil Nadu. In Puducherry, the ruling All India NR Congress AINRC has retained the Tattanchavadi assembly seat. Meanwhile, in Assam, BJP candidate Devashish Sharma won the Nagaon Lok Sabha by-election, defeating his nearest rival, All India United Democratic Front Chief Badruddin Ajmal, by over 1,42,000 votes. Congress candidate Sibamani Bora finished third. All 10 candidates for the Rajya Sabha from Uttar Pradesh, including 8 from Bharatiya Janata Party and 2 from Samajwadi Party, were declared elected unopposed yesterday. Returning officer Ajit Verma, Special Secretary of Uttar Pradesh Legislative Assembly, confirmed the unopposed election of all 10 candidates. The BJP candidates are Dharampal Singh, Prakash Pal, Shruti Gangwar, Vidya Sagar Sonkar, Priyanka Rawat, Radhakant Ojha, Gopi Krishna Pandey and Ram Pratap Singh Chauhan. The SP candidates are Ram Gopal Yadav and Dhanraj Parimal Nathwani. India's Putul Sonowal has created history by assuring the country of its first ever medal at the World Bowls Champions of Champions in Birmingham, Australia. The 43-year-old Assam chief the milestone by reaching the semi-finals of the men's singles event. Sonowal defeated Singapore's Hariman Yuen in the quarterfinals to secure his place in the last four. In men's cricket, West Indies defeated India by 6 wickets in the second T20 international in Ranchi last night, levelling the 5-match series to 1-1. Chasing a target of 250 runs, West Indies overhauled the score, posting 252 runs for the loss of 4 wickets in 18.3 overs. And that is the end of this news bulletin.
1: Lucky Akaswani Dipu Naltum Jamaica Karjalong Bom Lucky FM Ben Along Pen Megahertz Paro Sirata Bar Sirke News on AR App Lapente Res Ebalong Penta Kedo Ana Jamenaltum Arjalongiji Adon Tu Ajamenaltum Malam So Para Pilote Arjatilampo
2: Hoi Gol Bebosta
3: Ki Hor Good Deal Fizor Sausun 20,000 টকাৰ লোন ততালিকে জানানে কোনে দিছে সুদ বা কিমান লোন নিয়ন্ত্ৰিত সংস্থাৰ পৰাহে ল'ব লাগে ধাৰ সিমান প্ৰয়োজন যিমান তাকো চাই চিতি হৈ গ'ল ব্যৱস্থা দৰমহা এডভান্সত দিছো
4: আৰ বি আইয়ে কয়
2: সঠিক বিত্তীয় আচৰণে আপোনাক বচাই ৰাখে
1: লাকে আকাশবাণী ডিফু নন পৰফাই ট্ৰক্স হি ৰামিনিত গৃহিণী প্লেই তাংল লাচে দাম থৈগল না অ'ৱে যাই মেক আংডেং অ'ৱে যাই মেক আংডেং আলং ছ'চিয়েল মিডিয়া কে এন অ'ৱে কি মিয়া তুম আন আকিমে কাহিনো ননপৰ লাভাং চপথা দে ছয় হানছে ৱাটছন হানছে ধন সিং ইংটি লাপেন পখিলা ইংটি পি লাপেন হুট বাং হেলবেন তিমুক পিয়া তেমং বং চিংকি জেথান আজ একসেনা
5: সোশ্যাল মিডিয়া লাগে উবে কি মি কেনাং সৎকে রিসনিম সকায় লং ইসি কি দুক্লুং আসন পুলে পুদাম সেতা হেননে সোশ্যাল মিডিয়া কি মেয়ালামলে জেথান দাম পুলতে আকি অং পিদু পুদাম ল নাং পীর্থে আদাং কুপি কুসন সে প্লাং বম্মা লাস বীরটা চালা সেতা লাং দুন ভয় লং লাঞ্চত কালিছি মুনি তুম আনিঙাৰ লোৱালাম কাজে থান আদিম জিৰপি জিৰ পুৱাং বং কাচিং কিজি থান হেই হুই আদিম চেত আমি নাংমান বন্তা ছ'চিয়েল মিডিয়া আকা হেনো আচন্তা দৌপিক খাং যাং তাংতে ছ'চিয়েল মিডিয়া উবে কিমি মাতে ৰিচনিম চ' আতুমা ফান কো আন আলে দোমা লাপেন আকা হেনো কুপি পি আচন দোমা কাৰ্বিয়াং লং আলং প্ৰেগজাম প্ৰেগজাম আচাই কিক্লেমা বাং ফুৱা তুমা লং পেন আনিঙাৰ লোৱালাম ইলি আৰ্জুন ইকচিনা আফ্রাংসি ফিরাংকি আসাই কিক্লেমা বাংফু লাপেন কেডে দ্রঙ্গ এক্সপ্রেস আলং অ্যাসিস্ট্যান্ট এডিটর স্যার ওয়াটসন হানসে আলাম থে আরজু ইক সিনাম
6: আফ্রাংসি আকাশবাণী দীপু পানসিমা কিরো পিল রেসো নিমস তুমান লা সোশ্যাল মিডিয়া পেন আকি মে সিগিদমা মাতে আকি হেনো সিগিদমা পো আলাম থে সিমে কানিং জে

semi apor lapen our site kimi nai people la si social media ali du pic la ta la si lakhaun e la ta pinang mi tum methang kai semi kachelar pondulo pen ali ki wan du pic lo la social media pen jo la si dili bang hala bang ningje pon pelo ba kapek ningje et po ba paklang non du pic po la si nili ke paklang kang tung la mang ke la ba ke jong pon la mang la no kapheri mi la pen mane ka siri nang jelam the si social media bang ke mane si o thek thep lote pilo ka charli nat sme ka che pan hok di lal bang lo si mane pinan re sunim so tum kilun ke kan la pen kapang e bang si rdp don ong chat lo la so a jok mithang lo ka charli apan apor chipi thek thidat anke lo charli anat pa phi dun do pig lo la si অর্থেক প্লোতে মেসেন সেটা অর্থেক হৃদয় প্লোতে সোশ্যাল মিডিয়াকে আপর কেপা দাম আতোয়ার সি মান রং পো কাপাং এ লাপেন কিলুন কে কানকে সেকেন্ডারি লাসি আপ্রাং সি কে এলিতুম লো কচারলি নাচি আর্ডি কে পি নাই নং জি বিউটি কন্টেস্ট মতে লাপু কেপাং এ না চেপাদে চেপাতে দুন পুস্তমে লো কচারলি আকে থেক আউই প্লোতে আকাং টুই আন লি দুন দে লাপেন আহক পেলাম থে এবং কে লাপু হেল ইনোদ আবং ফু মতে আবং ফি আর জে কিমি চট পেন কে খায় ফান কপি লাপেন কোয়ান আল্লে ল কেওয়ান পি থেকজি দি লাপেন আনপার্টে লা কচারলি আওয়েদ সতমে লা হান সুজর চট আমি তুমি খে ফান আল্লে কেওয়ান পি কেউংজি আথেকে মিথাং আহেম তা চেলাং পো লাপেন লংরি তা চেরাই কম থুলাং দি কেথে কেরিয়া সন পেন কে মিথ্যাং খে ফান চেলাং দুঞ্জি লাপেন আজাকং কিলং অংচাত আসে মানে হলা কেপাং এ লাপেন কিলুন কিকান পাং মানে লাপাং চার্লি দে নাংজি পু বাঙ্গালি ইসমে আর ডি কি পি বাঙ্গেলা তুমলা লো কে চার্লি না বংসে আর ডি পি কি পি নাই নাংজি পু ফান সি নিলি বাঙ্গে কি জং বা কি পু দাম গাং তুম আসে থেক নাংজি আসে কেপাং এ বাঙ্গে লাপলো ইলি মিথ্যাং রে দেং নন্তং কাম হা দুপ থেদি পেরি তারাকে বজার লং দু হিথি কোলা লং দু লাসি কাইকে তালহাইকে মানে দু লং থেকজি বসে মেলা আপেন লাসো পেন জক তুমি পেরি কিমি কাইকে মানে চিংথাং বের পতে মানে আর জি তা দাক পেন মাসি লং মিদে জি আসি লাহাই হরম পাংকে ইতম সন হলা আন মাথা নামে বসে মে আর ডি পি নং নংজি নাই বাংকে মানে লোকে চড়লি বাং আসি লালো লাপেন মাথা দাম সিনা তুম হেমফ্রেকলে লং পঞ্জি সামে আর জে কিমি আফাই পেন কালি সেটা কেথে কেরে আতুম আফাই দুপিক পেন কাছে সং পেন সি লং জি দি লাসি লালো এসন মাংকে লাসি আর জে কে পিনি দুজি পেন আপ কে আবেদ জি এরেং চিকি দুজি সেটা কেথে কেরে লাপেন কামাথা কাংচো কে মানে চিঠি দুটিক আন দুজি দি লাসি কিছুটা ভাঙি লাফেল সোশ্যাল মিডিয়া লং মানে কেকলাং খ্রয় দু এড নং কেপাচু বাই লাপেন কি দিপাশন আলাম থে তা দু পিকজি লাপেন লাবংসু কে খ্রয় দু এড আতুম আকাই মানে কাচেপান হক তা দু পিক বিহা কেকলেম পেন চেংলক পিনানসু চেকাক বা পিনান কিদু পিসু কে এন দি পেন মানে আফি কিসুম কি ফো সন কাচিতং নং দু পিক দি লা মানে সোশ্যাল মিডিয়া লং কেকলাং পট মানে কি ক্রয় দিন এড সো বংসি মানে আর ডি পি রঙা যখন দি লালো আসে কাকে মানে আকো খাই ফান আকয় ওয়ান ওভার থেকে চকচে সেটা ইমি থাং কাছেরে পেনসি মানে দু নংজি আহক মাত থেক নংজি লাপেন কিলুন কে কান থেক নংজি সেটা কেচারলি সি আর ডি পি নাই লাসি মানে কিজু চিনিলি কি পুকুন তো বাঙে লাফালো মানে সোশ্যাল মিডিয়া বাঙ্কে মানে অথেক তে মেসেন মে অ থেক থেপ লোটে লাংখে ফেরে মে ইলি তুম বিহে কাকু হোটেল লাসনওয়ার সাই লাসি নন বাংকে লাসনওয়ার সাই দু সোশ্যাল মিডিয়া পেন জক স্মিথ পেনান মানে কে চার্লি আসন স্মিথ ডাক তুম লং পঞ্জি লাসি মানে আল্লি কে দু হরমু লে তুম চার্লি পন নাং পুসি মানে নীলি পুন কি পুং তু লাপেন লা কাফেরে মে সন বা আল্লে কে উই আল্লে কাবি হরমু পেন মাংকে তুম চিফাই লো চেত নংজি বা আপর চিপাদা মাংকে তুম কিসাং হুট ফান মাংসি মানে লা হাই সোশ্যাল মিডিয়া মানে নিং চিপারং হরমু ফান মাংকে তুম ইউজ চাটনিং বা লাং চট সিকিমে কাপ্রেক ইতুম লা কেথে কেরে লো কে চার্লি

0: দি স্কিলস হরমু বাং হালালে চারি আওয়ার সাইড মানে তুম চুয়েন লালতে মেথাংকে আলি দোপো মো খাই ফান্তা আনসে লো আলিগে দোপো আসি লান মেলো নিলি কেনিং জেই বাংকে সে চুরু পারফেক্ট লো কার্ডম
1: উথত উম্পনা এম ই স্কুল আথান বাং সার ধান সিং ইং তি আলাম থে আর জু ইক সিনাং
2: কার্ডম মিডিয়া পুলোতংতে টং সিকট পেন মি হিনো আবিরতা পিরথে আমুনি তাতুমা ফান কাপেচেতা আবার সাই আফানসে মিডিয়া পুলো লসি মি হিনো আবিরতা পিরথে আমুনি তাতুমা ফান কাপেচেতা লাসো আবার সাই দুও লাসো বারসাই দুও আং বং পেন ইসন সন নি নিলি পুদাম ইংটুং কিচিং সি কে প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া পুলতংতে নিউজ পেপার ম্যাগাজিন লাহাই পেন লাহাই কাপুর হি পেন আজক মি হিনো আবিরতা কাচিনি উন লাসো আবার সাই আফানকে প্রিন্ট মিডিয়া পুলো লাপেনকে ইলেকট্রনিক মিডিয়া পুদুলাং ইলেকট্রনিক মিডিয়া পুলতংতে রেডিও পেন টেলিভিশন পেন লাম লুন তুমো মে হিনো আবিরতা পেরথে আমুলু কটুম ফান কাপেচে তাক আবার সাই লাফানকে লাকে ইলেকট্রনিক মিডিয়াটা ইসিল লাপেনকে সোশ্যাল মিডিয়া পুলতংতে লাতা ইলেকট্রনিক মিডিয়া আসাব ক্যাটেগরি ল লাসে লাংদাম লোনাং সোশ্যাল মিডিয়া আবার সাই কে লাহেলো পুদাম লোনাং গুগল আসন লাপেনকে ইউটিউব আসন ফেসবুক আসন ইনস্টাগ্রাম আসন লাপেন কাপ্রেক কাপ্রেক দোলাং লাহাইকে সোশ্যাল মিডিয়া অ্যাপস লো বাটে সোশ্যাল মিডিয়া আবার সাই লো লাপেন সোশ্যাল মিডিয়া পেন আজক লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পেন আজক মে হিনো আবিরতা এলি তুম টং সিকট পেন পেরথে মুলু কাতুমা ফান পাচে তাক উন লাসে লাসো সোশ্যাল মিডিয়া কি এলি তুম আকাম কাপি দো পেন আজক এলি তুম লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম কি ইউজ পেন আজক এলি তুমা ফান আলে লাপেন আকা লুকসান ওসুমার আতুমা ফান লাপেনকে রিসোনিমসো আতুমা ফান আকিসার আতুমা ফান এলি তুমা ফান আকা লুকসান লাপেন আলে কপি পিল লাসে লাসো পুথাক নিলি ইথেথিনি থানিং তুং কিচিং সে নিলি লা আলাম চারলি চিত ওসুমার আফান সে নিলি থান থান পনপো লাসে লাংদাম লোনাং মোবাইল পোহরমুকে আর্তা আলামাবে ওসো পেন হা কি সারমতা এলি তুম অট ইংটুং দুক লাং ইংটুং দুক ফরো ইংটুং দুক লাপুসন সে পেরথে এলং নং পাচিমান দে লালো লাসি ওসমার লা আলাম চেরলি চেত ও সোমার আতুম জং সে আনিং মে মে কাই মাতা চিরু বেরপতে লাসু কা চিরু কা পাহাম জি কা পা দক জি মে সেন আবার সাইকে লা মোবাইল হদাই কক আনচটলো লাসো সো লা মোবাইল জং সে হদাই কক পেন ইউটিউব ইনস্টাগ্রাম আহ ইয়ং সে লাং প্রতংতে নেরলু সিনি সিনি তা লাং উন আন্দা চুইং তুং তেলো মেক তাইজাং জেলো লাপুসন লাসি লাহাই ও সোমার আতুম ফান আকা লুকসান কপিলো লাহাই ও সোমার আতুম মোবাইল জং সে লাং অং প্রতংতে আমেক হি নোপো আনো নাং হিং নোপো লাপেনকে আপরা টেং পেন মেক জাং জেলো আপরা টেং পেন মেক জাং জে প্রতংতে আওগা প্রাণ হি নোপো অগা প্রাণ জং সে হিনুলো পড়তংতে কপি মাকে থান লাসু নিং কাছিবি উন আজা কংটা লাসু সোলং আবেদাতপো লাপেনকে লাং অংতে আলাম দা আবেদাত জি লাসু সু লালো লাসি উসুমারাতুম ফান আকা লুকসানকে লাই হই হেলো লাপেনকে কাম চুকলেম দে আতুম সাই চুটকি পেন কেরেং আতুম ফান আকা লুকসান গেলা হেলো আকিলে জং সে ফেসবুক লাং ইনস্টাগ্রাম লাং গুগল লাং পুটে লাতুম নির্লোসিনি কে ক্লেম পেন কি উন দেট নাই আকাম তা লাতুম উন এডাতপো লাপেন লাতুম পিজু পিজু পেন সিলেট লেডে উমিনিস্তা নাং সিলেট দেটপো লাপেন কে সিলেট লো প্লোতংতে ইলুতুম চুখি চুখাম আমো টাঙ্কা পয়সা সক সংস্থা ইলুতুম কেলং কম চাপো লাহাই ইয়ং সে আবেল বুতং ইলি তুম দুক চাপো লালো লাসে আপোরা টেং পেন ইলি তুম লাং ঠেক নং জি আপোরা টেং পেন ইলি তুম লাং লে দাক লাকু সন্তা ইলি তুম ঠেক নং জি লাপেন গেলা রিসু নিমসু আতুম ফান পিংনান কিদুপো

0: কার্বি দেলং রেজিং হনালুন আং দেলং আদুন থুয়ালুন আর জৈথা চন্দ্রকান্ত তের আংকিলুন লবং সলুন আলুন আলাম থে রিপা জাপ পা জাপ কার্বি ফুরকিমো ততাং তে আর জৈথা লবং সো আলুন
1: লামি কাবিয়াতে কিছিতাং হালবাংসু আছে ফান কুরকিমুতা কিছিকেরে আদিরতা এন ই লাপুতন তিলি তো কারবিয়া তুমতা মিথাং লামে কাইপেনা জক নন তুয়ার মিতা কুরকি মুয়ে ফান কিছিকেরে আদিরতা এন এদের আসন থেকে দু লাসি তিনি তেন তকনাং কুরকি মু মিথাং তিনি তেন প্লেন নাং এদের ফারমান তো কারবি পান্দ থাকনি কিন্তু আমরা

না হলে তুমি কার জুলং বামলাকে কারবি লঞ্চে থাক আজামে লবাংস হাংডাং লং আদুন্থু আলুন আর জৈঠা মঙ্গল রং পি লাপেন মিনাতে রং পি তুম কিলুন আলুন আলুন আলাম থে কাং যার নেসেং।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থী অ্যাপ ডাউনলোড করক।
1: লাকে আকাশবাণী দীপু নন পরফাই সিরকের আমি ঠিক আপ ট্রক নেই তাঙ্গল লাসে দাম থইল না লাকে থানপারে আজাইমেক থানপারে আজাইমেক আং ডেঙ্গল ভোকেশনাল ট্রেনিং লবাং সপথাক বরসিং হি কে থান আলামজির আরজেক্সেনা
2: ভোকেশনাল ট্রেনিং কপিল ভোকেশনাল ট্রেনিং পুলতাং দেলা সনফানল ইলিটুম কে ঠেকান মালা সোপেন্সি আনসো সে আসাই কাপা ক্লেম জি আফান আসে কে কি পি লা সোহর মু ফানল ঠি হেক পেন বাংকে লাসে ইলিটুম বাংকে ভোকেশনাল ট্রেনিং বাটাং তে লাতুম ইলিটুম প্র্যাকটিক্যাল লং কে ক্লেম কি দাম আলং আনসো সে চিনি পে মে পেন কে ক্লেম পঞ্জি ইলিটুম কে ঠেক আসন কল সো দিম সি কে ঠেক কল সো দিম সি কে চিনি মালা সো কে ক্লেম পন ভেট কে ক্লেম পন পে মে কে ঠেক জি আফান ইলিটুম বাংকে লাহাই পুলো নাং কেরিয়ার গাইডেন্স আসন থতল লাসি ইলিটুম বাংকে লা সোন হরমু ফানসি ভোকেশনাল ট্রেনিং পুলো লাসি ভোকেশনাল ট্রেনিং বাংকে ইলিটুম লাসো আসে কে বাংকে জেসে মেট পেট ইলিটুম বাংকে আসাপসো লো কি ঠেক মুচত পুলো নাং হায়ার সেকেন্ডারি লেলে আফ্রাং হায়ার সেকেন্ডারি চার্লি বোমাহুত হায়ার সেকেন্ডারি চার্লি ডেড পেন লাপেন লাপুসি দামবম পোলা বাংকে ভোকেশনাল ট্রেনিং আলং ইলিটুম কপি পি হরমুলো নন ইলিটুম লং ইলেকট্রিকশিয়ান ট্রাক ড্রাইভার হেয়ার স্টাইলিশ কাটিং মেডিকেল রেকর্ড স্টাবলিশ কম্পিউটার টাইপ রাইটিং শর্ট হ্যান্ড স্টেনোগ্রাফি লাহাই আমুখা হেলো লাসি ইসিয়া পেঠে লং ইলিটুম লাইম লো নাং পেনাঙা নন মেলম লো কেচারলে বোমারি সোয়ে জাং বাটে উবে কিমিয়ে তুম সিটামে গভর্নমেন্ট জব বাটে আকা প্রেক টেকনিক্যাল লাহাই হরমু লং বেক ম্যাং জি পফান গালি সিটামে সাইলে চুটি কি জি পুস্তামে নন বাংকে সাই কা চুটি কি জিয়া ডিম লং সামে ভোকেশনাল ট্রেনিং কে এনাং জি কেনাং সট আঠে কে লা সোক কাসাই কে চুটি কিয়া ডিম লং কপি সি কোসন সি কে নাং জি মা হা লাহাই আকাম কে ক্লেম পেন কাপা ক্লাং কোসন সি কাপা লং কাপা অং জি মা কোসন সি আলি চিপা দো জি মা লাহাই বাং কে নাং সট আকে নাং সট বাঙে লাহাইলো কে হেক হরমো আই স্কিল কোসন সি লি তুম পারফেক্টলি কে চক লিম পেন কে ইউটিলাইজ পাতে কে ক্লেম পন পা চক ঠেক জি মা লাসো আসে কে ফান কে নাং সট লো লা পেন কোসন সি লি তুম বাঙ্কে এ মেথাং কে ঠেক পেন কে ক্লেম পন লাসো কাপা অং জি আলি কাপা অং পন জি আফান কোসন সি কা পালং পন ঠেক জি মা লাসো আফান লো লা পেন কে কমানে উবে কি মিয়ে তুম জং সি আমিঠাং আ কেরিয়ার আমিঠাং আ কে ম্যাং আফান লান আনিং চে ঠে ঠে ডেট পুলোতাং তে হালা তুম ফান কাপা চক লিম জি আনিং আ পাচা ঠে কাপা চে ঠে আফান সি লি তুম বাংকে লাসো আসে কে বাংকে পিপন লো লা পেন পুঠত চার্লে বোম উয়ে কিমি রিসো এ জাং আতুম আফান আলাং লি তুম ফান লাসন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাপেন কে টেকনিক্যাল স্কিল লাসো হরমু কলসোয়া ডিম কলসোয়া হংজাই আলং সি ইলি তুম বাংকে কা এপ্লাই নাই জি বাট কি ক্লেম পন বেট ঠেক জি মা লাসো ফান সি ইলি তুম বা সে কে কি পি কে নাং সট লো লাপেন স্টুডেন্টস আতুম ফান আমি থাং আ কে মাং আটেং লাসো কি ক্লেম সাই কি ক্লেম আটে মন মতাং তে লাদা কে ওয়ার্ক কালচার বাটে ওয়ার্ক এনভাইরনমেন্ট লাসো ডিমান্ড কাপি অং পান কাপা ক্লেম পে মে ঠেক জি আফান লো ইলি তুম ভোকেশনাল এডুকেশন লাসো আপো বাটাং তে লাসো ফাদার অফ ভোকেশনাল এডুকেশন পুলো তাং তে ইলি তুম বাংকে চিনি দাম নাং জি লাহেলো চার্লস অ্যালেন এন্ড প্রসার পুহেলো আলাংলি ইউএস আলং সে আমহাঙ্গে ঠেক নিউ অ্যালবানি ফারুক্রেনের ক্যাব রা থ্রক্সি ক্যাব রাই সিয়ে নিঙ্কান আলাংলি হালাদাক চার্লি বম পেন আলাংলি আফি কে ক্লেম কে দাম উনহুদ আলাংলি কে ক্লেম বম নিউ অ্যালবানি হাই স্কুল আলং সিটামি আলাংলি সুপারিনটেন্ডেন্ট আর পু ক্লেম সি পেনাং আসাই ক্লেম লো আলাংলি হালাদাক আসাই ক্লেম বম আহুৎসি নন মেলম নন কে বাং বম আপির ঠে আলং নন কে থান বম লো থান বাং আতুম আপু না চাক বাতে লাতুমা কোয়ালিফিকেশন আ বাংকে লা নাট বাংকে দর দে

la si la so apuna chaga bangke pa ong chet nang ji pa te pa prek chet nang ji pusi alangli bangke kadu ka ve phan hola su hut isi proposal bate isi e chuning ri pilo la so teng ben si nang chil ar bom lo la so teng si non bangke lo than bang atum sita me ang deng tin along sita me kupi si kinang ji ma ko an si kinang ji ma la bang pa ong chet la pen pa prek chet do bom lo alangli hola su ke do bom hut ke claim bom a join si pinangan lada community night school pusita me alangli pangcheng lo lape non library do bom om along along pirthe long do bom same alangli hut kache pa duk ke claim pen si isi a systematic one lo la si non eli tum langdam lo nang vocational subject kupi hor mulo kupi pira vocational subject ke ili tum ka chini nang ji bang ke lahelo vocational subject pu hor mu bang ke purely but academic school college long kacharli la so directly along le ili tum om kacharli pon pu hor mu kali sita me la hai hor mu bang ke isi a particular isi kisungwet a sayalong haladaksi involved but haladaksi dodun rapet lo koson si litum particular job along koson si litum om la socket heka hormu utilize ma la so phan lo la si no isi hininili pajir mi poning tung than poning tu la si hala so subject chong si nilitum langdam lo polotangte food technology graphic design travel and tourism la haya mokha hilo la si vocational course la pena class la so alama the putak saminili than pajir mi poning tu ili tum jese met pet bangke ki dam tang awe hut bangke lahai vocational course pata training a mokha bangke ko nat se li tum kacharli a hem mahala daksi a sap subvet sita met than pon unchot po but ko nat si sai ka ti kima hola so a sai ke claim boma hala daksi a sap sap chini dun bom po hala bang experience to boma tum long a sap sap ar judun bom la pusi chini bom non a son la training ki people a son ave la si non bangke a subject a son si batang te a course a son si do koklo a class a son si do koklo la si lahai bang eli tum la hello lahai bang ke healthcare computer technology office management and skill traits lahai amokha hello isi thi hek pen eli na tuman pachini dam bang ke lahai amokha hello a course lo india data long eli tum chelang dam lo na planning commission report 2008 mate suri ni ra ner kep hala so planning commission a report a tang pulo tang te india data long ke vocational train mate vocational training ke dot tang a sai ke claim bo ma tum ke phan pharo isi pen phan gap mate 10% ve le tum la work skill la so train tum bangke che pangbaram lo pulo dangte japan ason ke le tum bangke 80% do korea lo ason bangke 90% an lo la si la so dim long bang le tum bangke non ko ana ke nang sot ma ko an importance ma bangke la helo le tum che thek nam lo la si japan la pen korea lo ko som si non on pirthe along sai ke claim ko an si ka pa phrang ma ইলিটুম কোয়ান সিকাপা ফিমা লাডাক চিয়াং ঠেক বাংকে ইলিটুম কে ঠেক লং ডাক লো লাসি ইলিটুম বাংকে ভোকেশনাল ট্রেনিং বাং আকেনাং সট হে ডুং বাংকে লাহেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং পু আহরমুডো লাগে ভেট পুসি পুলো লাসি ইলিটুম বাংকে বোপেন্টা নিলিকানিং জিয়ে সনাক থাকসি ভোকেশন লাপেন কেরিয়ার লাসো হরমু বাংকে ইসি তাংকা আংটা কাসনলে লাপু হেড এন্ড টেল লাসন থাক থাকলো লাপু চেলারবয় হরমু আটেংলো ভোকেশনাল এডুকেশন আতুমা বাংকে ইসি কে থাক দাম বাংকে লাহেলো টিচিং প্রসিডিউরিয়াল নলেজ লাডাক বাংকে আ প্রসিডিউর আ নলেজ হরমুসি কে থান অং আঠেকে লাডাক বাংকে লিতুম বাংকে ফর্মেল এডুকেশন আ সাবসোকে লিতুম লং লো চিনি লো তামে নন বাংকে লা সব প্রসিডিউর লা সব নলেজ টেকনিক্যালি প্র্যাকটিক্যালি কোসন সে কে ক্লেম ইমা লা সো কে থান আ ফান লো লা সি লা সো কে থান আ লং বাংকে লিতুম বাংকে পামো পেন সামে আ সাবজেক্ট লা পেন আ কোর্স লং সামে লিতুম চে থান পন লো লা সি আফ্রাং আহুত বাংকে আ সাবসোভেট সিটামে কোনাত্মা কচারলি আহেম কোনাত্মা সাই কি ক্লেম বোম লা সো দিম লং সি কি লং পুলো লা সি নন হুদ বাংকে সায়েন্স এন্ড টেকনোলজি লা আম কে পা ফ্রাং লো লা সি কি অং দু নন লম ইলি তুমা আখে ইউয়ে কি মিয়ে তুম সিটা মে মোবাইল অট ক্রাই লা ডাক সি কি অং দু হর মুচি নিজি লা সি নাংলি তুম জং সি ভোকেশনাল ট্রেনিং আর লিং জং সি নাংজি পুলো তাংটে নাংলি তুম লাংদাম ইকটামে www.dz.nic.in লা ডাক জং সি লাংগাম লো পুলংতে লং দাম জি চিনি দাম লং জি লা পেন চারলে পন লং জি লা সি লাহাই আ কিনাং সট আসাই লং এলি তুম লাং পন লং নন হেড শিল পুখুরি লং নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি আর তুম পেন পাটির পি পন সি এসি সেমিনার বিলো লা সো সেমিনার বাংকে লা সন হেলো টপিক ই বাংকে ডিমান্ড এন্ড সাপ্লাই ডাইনামিক্স অন ট্রাইবেল টেক্সটাইল পু লা সি ট্রাইবেল তুমা টেক্সটাইল কি ফির কে থাক হরমু কোসন সি আর ডিমান্ড কাপে অং লা পেন কে কোসন সি কা সাপ্লাই কে মেসেন জি লা সো ফুঠা কা পসি আর ট্রেনিং কি পিল লাটা ইসি ভোকেশনাল ট্রেনিং লো লাসি লাসন থাক থাক আর ট্রেনিং

0: ইংলিশ আলো নাং ডেংকে লাপানসি কাংতানিল লাকে আকাশবাণী ডিফু আদন্তু আজাই মেঘনাল তো মালাম সব পড়া ফিলতে আর যথে গলাম্প।
1: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
2: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के सीपी ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
1: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुंचाती है।
2: आज ही www.pgportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
1: सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स কি সমাধান দিদি।
0: লাকে আকাশবাণী দীপু আদন্তু দাম থাইল নাং লামজের আংডেং লামজের আংডেং লঙ্কে চেংসি এ অগে প্রাণ কে মেসেন নাং জি আফান আকে মে হরমো কিছু নাং জি লবং সপুঠা ফান্ডার তেরন কে থান আলামজি রাজেকছে না লবং সো আলামজের কে তকবাং আলং বিয়ের টিসো আর জেছে নাং লবং সো আলামজের
3: আপ্রাংসি নীলহীন পেন রেডিও কার্য আরাদ আনাফান স্থিতামে সুরি সুরি নিং কাং সামাকারডম পাজের ইগল পিনি নীলিকেথান জি আলাম থেলাকে অক প্রাণ কিমে সেন জি আফান ইংথের এপ পেন সি চোনাং জি লাসো আফু থাকসি নীলি পাথি হেক পেন কেথান জি আফান সি কাবর ই ইলিতুম আনুতিন সীতামে চিনি এ অক এ প্রাণ আফান কেমে সেন লাপেন কাহেনু সীতামে কেচু আলং পেন সি চেমান লাসি চোচে আফ্রাং কাইকে তা চেপাং থির কে আকেনাংস তাংতে নন কেচু আহুত কোসনসি কাপাং থির নাং জিমা লাপেন কোসনসি কেচু নাং জিমা লাস্তামে চেথান থুলে থতল নাং চেপাং থির কে আকেনাংস ইলিতুম আনতিন সীতামে চিনি হুরল পুয়াইফিত সীতামে পুথত নন ইলিতুম চেথান থুলে থতল নাং কেচু আসন আলংসি আঝাক আকিসু আপিকে দো আন্তা কাচেপ্লাং পাংচেং পন লাসি ইলিতুম চোচে অঙ্কো লাপেন তুনতে আংকো কাইকে তা কে চাম পামেকা লাপেন কিথু লাপেন ইংকি কেচো লাহাই লাং পামেকা পেন ওয়ার এট আফিসি আকেমে আনসি চোনাংজি পুথত চোচে আফ্রাং লেপ পামে লাপেন আথাক আহু হেক পামে লাপেন কিতুনজিয়াসন আমুং জিসিক পামে আফিসি তোনাংজি মতে চোনাংজি পুথত কিতুন ই কেলেপ ই লাপেন কেচু ইয়াসন কাইকে তা চাম পাং থের পামে পেনসি চতুন ই চলেপ ই লাপেন চু ই নং জি পুথত কাচতুন আহুত কাচিনিয়া কিনাংসত পামেন হয় পেন রুংকক লাপেন মেন্ডেট আফিতা আবাদ পামেন থুমুচত লাপুতা চকচে নাংলি চুতুন তে আফ্রাং ইনস্ট্রাকশন মতে কাপাচিনিয়া লো জংসি দো পুলোতে হালাসোয়া তেং লাং পামেকা পেনসি চুতু নং জি তাংতে নন ইলিতুম আর্নিবাং কেচুয়াসন কচুতুন কোয়ানাপরসি চুতুন নং জিমা লাস্তামে চেথানথুলে থতল নং ননাকাই লাকে টেকনোলজি কে থেক কে রে আকাই লাসি চুতুন জদাং আন্তা জয় কে আওয়ার সাই দোলাবলো বন্তামে আংতনারাত আমাত কে ইলিতুম চিনি পেটপে লাপেন থেক লাবলে লাসি ইলিতুম আঞ্জংসি চুতুন পুলোতে কার্কলক কে চেং পেন মিনিট ক্রেপ হো বা মিনিট ইং কয় আনাপর মে আলং কেদাং পাদো নং জি বন্তা আনফু জংসি থেমুচত মতে অংমুচত পুলোতে আপর পে বা চেট পুস্তামে হেননে লাকে কিতুন আহুত চেলাং পনাং পুথত কি উপ আহান জংসি চুতুন পুলোতে কার্কলক পেন কিমেন আন মিনিট কেপ পেন মিনিট ক্রেফো আনাপর মে আলং দাং নং জি পুথত জংসি ব অক ইলিতুম চৌজি পুলোতে আহান কাচুতুন লাবাংকে আপর কিজুম নাই মিনিট ইং কয়রা ফ পেন মিনিট থংকেব্রা ফ আদাক আন দাং নং জি লাপেন জং সি কে ফি পেন সি পামেন জি পুলোতে মিনিট থংকেপ পেন মিনিট ফ্লিকেব্রা ফ আনাপর ফি নং জি পুথত আকিং হং ফ্লি আপি আক জং সি চুতুন পুলোতে কিজুম নাই তা মিনিট ফ্লিকেব্রা ফ পেন ঘন্টা ইসিরা এবেং আন পামেন পামে নং জি লাপেন কিতুনা ফাই সিতামে লাংরাই পেনসি আপরটা চেলাং নাংপো পুথত ওটি কি উপ ইলিতুম ওটি কি উপ আবাংকে আনতিন কেচু আনিং কেহাংসি চেপ্রেক জাম আজাহাক আতুমকে উপ হয় মতে হাফ বল কেচু আনিং কেহাং আতুম তা দো লাপেন পামেন পামেকা কি উপ কেচু আতুম তা দো জংসি উপ হয় মতে হাফ বল পুলোতে ইলিতুম কিজুম নাই সিতামে মিনিট ফ পেন মিনিট ট্রক

আনলে উপতা চুমি জং সি পামেন পামে পেন সি চুজি পুলোতে মিনিট কেপ পেন মিনিট কৃহিণী আনকে উপনাংজি লাপেনথু কেতু নাহুত আবাদ ইংটি চাংথু লাপেন কাপড়ে কাপড়ে কাসন কে জগদুঞ্জি আন তা কোয়ানমা কে জগ পেন চুমে চিত জি আন চিনি সি জগনাংজি আবাদ জগদুন্ডেট লাপুতা হেনু লাপেনথু চুতুন চদাং আহুত কাইকে তা লং কেমে মতে পাংথের এট আলং বংশী চুতুন ইনংজি আপরা তেং পেন পামেন পামে নংজি আথে কেচু আসন আলংসি ব্যাকটেরিয়া মতে কেসু অপি আন্তা দো লাসে কাইকে তা তুন পামেন পামে সি চুনাংজি লাপেন কিতুন বমাহুত আদং আড়াই চেপাংথের পন পামে নংজি লাপেন তুন তে আফ্রাং তুন বমাহুত লাপেন তুন তাংদেট আফি সিতামে রিচার সাম্পন লেমদেট এবে তা চিবি নংজি আথে আসন তিন কে অত আহুত আকেটের ইরিয়ালং কাছে বন লাপেন কেসু আপি একে উন কে ইলি এমেক পেন চেচার চে লাসে কাইকে চেপাং থির সায়াবাং নিং চিবি সি আকেমে তাংতে ইলিতুম কেচু চেপাং থির নংজি আন কে চেথান লংলো লাসে নন পুথত কেচু পেন অক প্রাণ আফান কপি কেচু সি কেমে মা লাপেন কপি কেচু সি আকাহে নোমা লাসিতামে চেথান লনাং তাংতে নন কেচো পেন অক প্রাণ আফান একে পাহে নৌ আসন মুংলে চেথান ইগলনাং জাং ফুট মতে জাং থু পাজুম পুট পেন কাসেলাম আকেচো আসন সনসি বার্গার্স পিজা চিপস লাহাই কেচো পেন এবাং আর সেম মতে ওয়েট একেপা বাদ জয়মুচত এসো কাহে নৌ লাপেন একেপা আইনি লাপেন কাসেলেট লাপেন ইনিং কেসুজি আফান আন্তা আওয়ার সাই চেলং জয় ই ও লাপেন নিউট্রেন্স মতে কাংতাং ক্লংজি এবং কেথে লাহাই হয়ে আলং সুতামে কাটিকুক আজাকং দকক উন সুগারি ড্রিঙ্কস মতে লাংকেদক সনসি সোদা কোলা এনার্জি ড্রিঙ্কস লাহাই কিজন পেন সিতামে এবং আরসেম বাদ ডেট লাপেন ইসু কাহেনু সিতামে দকক জি লাপেন থু আকেদক আসন সনসি ডেজার্ট সুইট লাপেন কাপড়েক কাপড়েক আকেদক আসন চলো প্লোতে ডায়াবেটিস আকেসু কাচলং জি প্রাপ্তিক লাসি উন আনকে কেচু পাজুম নাংজি পুথত এক্সেস সল মতে ইংটিকে দকাসন ইংটিকে দকাসন জংসি চোয়ার পুলতে ব্লাড প্রেসার আবং বাদ্দাব মুচজি লাসি ইংটিকে দকাসন সিতামে উন আনকে ইলিতুম কেচু পাজুম নাংজি পুথত স্কিপিং মিলস মতে আপরা তেং পেন কেচু নাংজি আহুত চুদুন্দে দেট পুলতে এবং গাইনি লাপেন জাকং বব দেজি লাপেন ডাইজেশন সিতামে মেপার পেদাজি পুথত এলিতুম কেচো পেন অক প্রাণ আফান কেপাহে নো আলাম চেথান দেট আফি কেচো পেন অক প্রাণ আফান কেমেসেন জি আকেচো আসন মুং সিতামে চেথান লনাং সনসি ফ্রুইটস এন্ড ভেজিটেবলস মাতে থেসেরে লাপেন হান পার্ব লাহাইজং সি চলো পুলোতে ভিটামিনস মিনারেলস লাপেন ফাইবার লাহাই আজা কং লং জি লাপেন এবাং আলং আথু জুম পেন এ অক এ প্রাণ তো মেসেন চেথেক লং জি হোল গ্রেনস মতে আমু কেচোমে আসন জংসি কাইকে তে এলিতুম আমু কেচোমে আসন জংসি চোলো পুলোতে এবাং আলং আথু কেনাংজি আনসি লং পো লাপেন নিউট্রেন্স সিতামে লংজি লিন প্রোটিনস মতে এবাং আংসি কাপাদো জিয়াফান মতে কেপাথে জিয়াফান কে আকেং হং ফ্লিয়া অক ওটি লাং অক লাহাই চোনাংজি মিল্ক এন্ড ডেয়ারি প্রোডাক্টস মতে চাইনং আচুলাং গাখির পেন কাসেলামাসন চোলো পুলোতে এবং এরেপিয়া ফান কাপাংতাং আজাকং চেলং পো লাপেন পুথত আর্নেসিয়ালং লাং লিটার্স হিনি পেন কেথম আলাং আর্নিবাংতা জুনাংজি কি জুনাংজি আপরসন সি আদাব হারলুং ইসি মাতে গ্লাস ইসি বা হিনি বাক আঞ্চদেত হারলুং ইসি বাক কেচু আসন কাপাডাইজেস ইজি আফান আনারলো মালম হারলুং হিনি বা কেথম বাক লাপেন আজো মতে আর্নিকাং সামাপর হারলুং ইসি বা হিনি লাআন আলাং আর্নিবাংতা জুনসি আকেমে লাপেন কাইকেতা মেথাং হেম কাচুতুন আহান আ আনসি চোনাংজি পুথর আকেনাং সত নীলহেন পেন কাপচিনিং কাংতুং আলাম থেকে লাপুহেল আকাপ্রেক চোথাপ জুনথাপ সনসি হর বিড়ি দমা লাপেন কাপ্রেক কাপ্রেক আকেহেনু মতে কেচু পেন অক প্রাণ আফান কাপেহেনু ইজি আসনকে কাইকেতা চেরে নাংজি লাপানসি পিনি নীলি অক প্রাণ কেমিসেন জি আফান ইংথির এসি চোনাংজি পু পাথেক পেন কেথানকে লাপানসি কাংতন ইগল কার্ডম।

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদে আগলে আমি দেট সেলাংমা আ যাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকে আকাশবাণী দিফু নানা তুম যাই মেকার জলং বাম লাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাত থাকবার সির কেপ নিউজ অন এয়ার এপ লাপেনতে রেস এব লং পেনতা কেদো আনা যাই মেনাল তুম আর জলং ইজি নন পরফাই কেবরা মিনিট থংকেরা ইসি প্লেং তাংলো লাসি দাম থইল না নিহাং নি তুর আলং কিন্তু ইংলং আসো তুম আলুন জি রং দেং লাবাং সং দেং লং কেচিং সি আলুন আর জিক থা দিজান আমসি কিলুন আলুন আলুন আলাম থে মাই পোথালানি আর জি সিনাং লাবাং সো আলুন

0: Soar lo asyang tong, labang so ang deng along. Kecing si Arjuna teron pi alang ni ning alu alam the Arjuna.
1: Kardom nilimen Arjuna teron pi nilino na madipua hitia long si tojor cholanga amu si nili chuklem dun bom. Nilithang hem dukok pulote thang ta hem sorpan kachirab dun asai nilithang la thekthe hem han an dun chot pena bere jatta thekthe lo sita me nanabang ke nili tojor cholanga hin kengkam chi jordun chi non hem usumar pan sita me usumar ke nang jia son posita me nilita pinso pan par juje pin pe nilita che bar du pidun theklo long pidun theklo la pen ke chunang jia son mate asapasu skola long fees ki tunang ji posita me nili pinso pan akha ke pin pe nili reding pen sita me nili bar dun theklo la si nili la bangso kove bithi ke jor pan ali ke chi long ali ke theklo ong khela puhen lo la sikado ka ve sita me swarlo tumta ke chuklem nang ji ke nang sot la puan si nili lam thing to nikokla
0: la puana puana tum arjina teron pi aninga lo alam the arje long tanglo adun thu swalo tum aja kong la bang so patha hunali teron pi ke thana lam jir arje xena
2: aprangse radio nangkar judun ke do ana tuma phan anta kardom nang pajir iglo pini nili soarlo atum kachi songa puthak se nili nang thanpon ikpo karbi soarlo atum hako perthi mindar kang dukpen non puanta kachi songang deng dupik karbi soarlo atum hemar lopensi kachi song kapangcheng athima pin somara tumpen pangbar damlo pulote soarlo atum ke hemar lo asai lapen anhan ki tunpen chenglo ason amung kapachok plang jephan ason amung nang pik lapen sung pik lason si hako ahud akai pen non an akai along sitami soarlo atum kisung ki pho amu ki do an pen nang chipa jok bom mate nang chi song bom si wang bom lo ili tum kadoka veta chinilo karbia kheya phorki moalong kareng rong pharpi mate rong pharpi rong bia kaya hut kisung ki phopen kache songa lammo ili tum thek damlong hula soa hut parok richua tum karbi pi mara tuma phan kache nek kaholo pinang andolo setame rong pharpi rong bia bangke parok richu atikela atuma phan chedandon dutsi chukang pen aphu pudak si বিপি মারা তুমা ফান কাছে নেক কাহুলো পেন চেপা জগলো সনসে কার্বিয়া ফোরকি মোয়ালং পুঠত সেরদিহুন সিটামে মিথাং কার্বিয়া খেই আপিন ডেং সুম্পট কাসনসে কি থান পেন কার্বিয়া খেই আতুমা ফান কিসুং পেন পাজগলো হুলা সোয়া হুত সেরদিহুন আবাং কার্বিয়া খেই আপিন ডেং সুম্পট পাদু বেগ নাংজি লাপেন সনসে বেগ নাংজি পু মাথা থিপসি কার্বিয়া খেয়া পিন্ডেং নাং সনসে পিটি কাংলো লাসোয়া জয়নি সি পিনি আর্নি কার্বিয়া খেয়া তুমতা মিথাং আপিন্ডেং সুম্পট দোলো কার্বি পেমার কাচিং থাং আপিন্ডেং সুম্পট লাকে পিনি বামকক পিকক সেলেং খঞ্জারি পিজি সো জির ই খেই হই হেলো লাপেন কার্বি সো পিনসো আতুমা ফান্তা কার্বি সোয়ারলো আতুম কাসনসে পি

0: tumta kiklem kidam kachi buchi pen danglok ajar asonta kachi prek nang du bom ason se thek damlong suar lua tum aron ateng man peng pen ham phang along kilong nang ji ajakong apharman kachi song non puta jujela sonsi pirthialong suarloa kheyaphan kachine kahulu lapen kiberthi pen pinang an suarloa phuthak kahe noaron kithi dunghei hui kapavir padobomlo la sonsi aphrang pharo kriser kebra troxi kebra phoaningkan suarloa tumaphan kiberthi aron langno pen kapavir ji aphan world conference mexico along paduponsi lamrai dengponlo লাসো ফিপ পেন ইন্ডিয়া লং তা ভারত সরকার আহিন পেন সোয়ারলোয়া খে আফান কিলাং কাচারি জি আফান পুরা কমিশন ফর স্ট্যাটাস অফ ওমেন্স ইন ইন্ডিয়া মাতে CSWI সেং পনলো লাপেন লাসো হুট কিতক জির আফান আর সিক্রুং পেন কাংসাই তা পাদো পনলো লাবাংসো CSWI আরন কিসেং পেন রাডাফান আরন পাচিনি পন আলাম থেলাকে সোয়ারলোয়াকাই আমান পেং লাপেন চিংবারক্রি আজাকং মাতে ইকুয়াল রাইটস আনপার্টা খে আলং সোয়ারলোয়া তুমাফান মান পেং পিপন নাংজি পু আলাম থে লামরাইডেং পনলো লাসন সে ইলিতুম কার্বিয়াং লং আর লোতা সোয়ারলো আকিসুং পেন কাচিপাজক জিয়ফান পুসি পেনাং আন সোয়ারলো কাচিসং আসং সেংলো লাসোয়াং বং পেন কার্বি সোয়ারলো আতুমাফান কিবেরথিপ আরন লাং নো আফান কাচিসং মাতে কাপাভির জিয়ফান ফারুক্রে সের কেবরা ট্রক নের কেবরা ট্রক আনিংকান পাই পাই চিকলু নিফাই ইসিয়ার নি দংকা মুকামারলং সোয়ারলো আসং আমাহাং পাথেকসি KNCA আসং আমেন ইর পেন পাচিথাংলো KNCA মাতে কার্বি নিমসু চিংথোর আসং আতুম আসং নাংসেং ডেট পেন সোয়ারলোয়া কিসুং পেন কিজক ওয়ানজি আফান কাচিসং আলং সোয়ারলোয়া তুম কিলং নাংজি পিনাং আন আসন আমুং কিদো আন কিলং নাংজি আফান চিসং পনলং লাবাংসো আসং আহিন পেন কার্বি সোয়ারলোয়া তুম কিজক ওয়ান পেন ডাংল জুতাং জুবাত ইলাম ইকি পিন্ডেং সুম্পট কাচিরাই কম জি আসাই তা ডেংপনসে চিসং দুন বমল ননাকাই আপর আহুত পিনাং আন সোয়ারলোয়া তুমকে সোয়ারলোয়া কিসুং পেন কিজক ওয়ান কাচিসং আফান নাংবারলো সেতামে কাদু কাবে সোয়ারলোয়া তুমকে নাংবার পেট ঠেক ঠেলাং আথিমা কিওংডুং সোয়ারলোয়া তুমকে মিথাং আজাকং আফুথাক কাচিনি দাম দে লাপেন মিথাং আফান চিপা বিদাম হেকসি কিওংলাং বন্তা ইলিতুম সোয়ারলোয়া তুম মুন্থে দাম পামি পুলোতে ননাকায়া হুটকে পিরথেয়া ডাঙালং সোয়ারলোয়া তুম কিদোয়ান সিতামে কি ক্লেম উন এ আসনকে আজাতা আবে আফ্রাং পেন ননাকায়া আহুত আন্তা সোয়ারলোয়া তুম কিসুং পেন কিজক মানজিয়া ফান কাচিসং দোবমলো সেতামে পিনি আর্নি আন্তা সোয়ারলো আকিসুং আপুথাক নাংকি কাম্বম পেন সোয়ারলোয়া তুম কাচিংথোর জি আমোয়ালং কাতিকুক কিথিতান দোবমলাং লাহে হুই আকিসুংকে পিয়া পদলমাপু সোয়ারলোয়া তুম পাংথেক পামি পেন মাথা পার্শিক পনসি নন ইফ্রাং কিবাং জি কে লাহে হুই আকি সুং পেন কাচি সং পন জি আফান কাচি শিক পন কে আকি নাং সরলো লাপু আনসি নিলি সোয়ারলোয়া জাকং লাপেন সোয়ারলোয়া তুম কাচি সং আফুথাক কি থান আলাম থেকে কাংতন ইগলো কারডম
1: লাপুয়ান পোনালে তুম হুনালি তরন পি কে থান আলাম জি আর জিগলং টাংলো আদুন থু অরুণা তো বিপি লাপেন হুট বাং থ্রেসি রং বিপি তুমাং বং চিহিপুট আর্জেকসেনা
2: আপ্রাংসি রেডিও কার জুয়ারাদা তুমফান আন সেতামি কার্ডম নং পাজির ইকলো পিনি নীলিতুম চিহু চিপুদা যায় মেঘালং সোয়ারলোয়া যা কং মাতে ওমেন এম্পাওয়ারমেন্ট আপুথাকসি চিংকি চেথান পন ইকজি লাসি লাবাং সো আপুথাক নীলিতুম ইনুত ব্রোসপিন লেক নোজাং সাই কে ক্রং থেক সেরাবাং ফিয়া ফানসি চোফা পন ইকলো আলাংলি কমা কিকমা পুলোটাং তে আলাংলি মেন লাকে স্যাংপি অরুণাটক বিপি আলাংলি রং লাকে মাতিপুং নিহ্যাংলাং সো দিফু লাপেন নোন আলাংলি সাই কে ক্লেমবম লাকে কার্বিয়া লেক নোজাং সাই কাসন সিয়াক আসাই সি ক্লেম ইকবং লাসি নোন আলাংলি নীলিতুমা মাইক্রোফোন আথেংনো নাইনি ইক এটলো লাসি আলাংলি ফান আপ্রাংসি নীলিতুম আক

0: Ya, warsai la son peni upon ke la osmar han tang ki school la por son po ju et pa jun et po ange la tum han pu thai et a je et ang hem kam chi klem et a je a man si kam ve lo bo pa an si la hai bank ki chi o lo son de ti lo ara da po no ange school su ti pe nang le lo po lo te aku somar han ki chu pini da du ko lang ma ti di cho ran pe ni la hai lo ju ti e do kam ke aro so tu ge kai ta i un e lo
1: lalo
0: klem det se ta klem le de da son lo po ko la son la ju si aku pini ki ching ching ye la ju da bonai lo
1: tang ti nang li la a jo ka son sia long ki ko na por an si ke an
0: ki ching ching ko ke la order do ott po he di jin ba an cho e la ja e kam chi claim e lo lo teng ke la ba ji sir ke ba ba ji ner ke la son pen ching po ba ji crazy an a claim po he la munit do po te he di claim ra ba ri do po lo te o somar ni hem do somar tom do po la tom nang chi rap rap he ni hang he de sita me la tom ba nang chi rap don কিনা ক্লেম পো হট পেম বাজি ক্রিসি হট পেম বাজি কে প্লাসন দি টিলে হে যাও না পুসি ক্লেম বম লং কে পিনি বম লো হে সন দি টিলো যা
1: তাং দে কি জুত সি নাং লি ফা নার জু পন থুইং টু আনাং লি সোর লো জ কং মতি সোলাং দো রাত কে দো তুম ফান নাং লি উপিনি বিদি সোরে কাচি পিজি লা পুসন দো ইগমা
0: Ola ni ki klem son awar sai monitum yong se ning hang pote klem ta me mane hem to ni si phan ke reng phan ke hem sor phan ta cholang ding nang ne mi thang da thek bolo te lai ki klem me lai klem pen si ning hang ling ta khoros long po o somar puno ajat puno pujo alo somar dom da klem mi lai bang he di lan su se alo so tum da klem te mi senji
1: tang te aporalam ta do ikok pon pini ilitum chihu chiput ajai mega banke lapuan ling ton pani koglona nangli ke klema sai long anso si ar nam le hier jumina pa pidun lo na
0: kardo
2: lapuan apuan le tun so alu tum ja kong la bang so aputha inut lek jang sai la pen ason son ka son se tek sar bang phi অরুণা তৌ বিপি লাপেন হুট বং থ্রিসি রং পিপি আতুম বং চিউ চিপুট আর জে লং তংলো চিউ চিপুট আং ডেকে লপনসি কং তনিকলো সো আরলো আসিয়াং তং লবং সো আজাই মেক লপনসি কং তনিকলো লাকে আকাশবাণী দীপু

লাকে আকাশবাণী ডিফু না স্টুডিও ঘরে পর পরফাইখ্রি সিরা মিনি থে প্লেজি ডক ডলো সেনালে তো মুম্বাই পেন কাপাচাটাক বিহত ভারতীয় জামেক আর জগলম্প

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ফ্রিনিফাই কেপ ভমটি আনি কার্বিংডেং আলং নীলি বন্তিটি মুংপি কাদু কাবি ফান্ডা কার্ডম পাজি ওসি কার্বিংডেং পথ ডাং পন্থল কার্বিংডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল আদন্তং দেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জিক সেনাং পিনিয়া সারলাম থে কেপলাং আসু সক ফে এ চিনি নে মাতে থেকলং লিপিন চরমুকি চিনি নে লাম থে কেমান কেপলাং ও পুলোদেত আপত মেথাং কে সাইডে সাইতা টিকি থেক থেলো কি কেরত কিরিম কেতক কেসেট কাংক্রুং কাং

ইনুপেন আছে এং দেং আলং আর্যুজি আর্যুজি বুয়ালামজির আর্যরং তাংল কিলুন পন সেবালি তেরন পি নালি তোম বাংসং দেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেন কার্বিং দেং কেবাং মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রে সিরা তাবুরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিলাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু সিরা ইসিরা তাবুরা ট্রক হ্যান্ডলো

নালে দম কার বিয়ং দেন কার জলং বম লকে আকাশমানি গুয়াহাটি মহাবাহু কার বিয়ং দেন পেন ফুটত আদুন্থু আং দেং দাম দিয়া ফ্রাং পিনাপ কার বিয়ং দেং অলং কপি পিসি কিরত কে পার জুপনিক জিমা জাথা নেক সানাং পেনাপ কে প্রে নি ফাই ক্রে সি ভোম কুরু আনি কার বিয়ং দেং অলং পেনাপ রাং সি বিরতার জুন লং প আদুন্থু সারলাম থে ওরেং বিরতা লাপেন লু নাং দেং অলং আং দেং চারি বাং নিং কে হাং আলুঞ্জির অলং পেন আসনসন আলুঞ্জির আর্জুন লং প লাপেন পেনাপ কে সোয়ার লু উসুমার তুম ফান কাপানং আর নি পুসি পিরথে আদাং আলং তা তালন আর্জুপন পো লাসি বাংস পুথাক পিনি পেনাপ কার বিয়ং দেং আলং তা হুনমিলি তেরন পি পেন নাংকিলু কেতক আলামজির আর্জিক লং প

0: duma ke e oge prana phan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo monta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenger pulo tangte duma ason an pen che pahelo nai je duma ke mong ke cho lapen kahenot pen ingphor elangjoy inghuarlo e hambia longta cancer ke sulong the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen ajoyne e ok e pran heno idakje lasi hithi kulat motor career lo lapen monit kachinglum along duma mong me det nai je oso kachopathe asar pi maratuma phan duma pachuche det nai je lapen mong me det nai je kemesen ajir pojir pi atuma phan duma tirwa vedetsi akeme arta ka vedet au somara tuma phan duma pacho lapen pamong long le det nai je nenchi bi ekta ilile duma phan ke chokali bonta duma si e phan e ke cho ilile biri cigarette aphan kan sip kali biri cigarette si e phan e kan se duma chu ma phan le ili me ka pe chokali bonta duma si e phan me e ka pe cho
1: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনি লামজি রংডেং আলং পেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাপেন নন গেবাং জি আপর আলং রিসো এজাং তুম কে ক্লেম কেদাম আপুথা লামজির আর্জিক সেনাং কেথান পঞ্জি মাতে কাপুরহি পঞ্জি নীলি বন্তি তিমংপি লাপেন মাংস আলামজির কেতক লাকে সুনেনা রংপিপি তটাংটি আর্জিক সেনা পিনি মাংসু আলামজির কাপাচাতাক পঞ্চেং আং দেংলো আপরাংসি নীলি কাদো কাবি ফান্তা আর্নিকাং সামাকার দম্পাজির পনলো পিনি নীলি এসন আলামজির মতে ইলিতুম আর্নিবাং আকাই আলং আকেনাং সতলো পু কাজেমান পন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মতে এআই লাপেন ইন্ডিয়ান আরিসু এজাং পুথাক ইথিথিনি চথান পাচিনি কাংতুং ইলিতুম এআই পু আলামকি পিনি নাহকতা আর্জলংলো ইলিতুম চেপারিদেং পনবম মোবাইল ফোন সোশিয়াল মিডিয়া কোপিনি এসন বাক লামথে কাচিনি পঞ্জি আফান লাপেন আপারা চার্লিবম আহুত লাপেন ইসি সাইক্লেমবম আহুত সেতামি ইলিতুম এআই আকেরাপসি সোডেং পনবমলো তাংতে ইন্ডিয়ান আরি সো এজাংতুম আফান এআই পুলোতে আথেকে কপিল লাপেন কোসন সি ইলিতুম নন কেবাংজি আর্নি আলং সাই কে ক্লেম পন আফান চেসিক পনপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুকে কপিল কে জয় কে আলামপেন কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইসি টেকনোলজি মনিত মনর আতুম কামাথা কামুন্থি আতেং পেন আকেনাং সট আসন কম্পিউটার আলং কে থাপন লাদাকে পুদামজি কে নাংলি কার্যুপন আলামথি আলামথি কেলার মাতে লামলার মহর কাপাং ঠিক ইলি তুমাফান কেনাংজি আসন আন্তা কিরি কাতারলিপ আলংকি এআই সি নাংচেরাম দুনল ইলি তুমাংবং পেন কে অংডুং আতুমকি মাথা থে পিন পেনসি এআই আফান চেপারি দেং পনবমল এআই মাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সাইন্টিস্ট মাতে কিথে ডুংডুং কোম্পানি আতুম আখি আদাত কালি লাকি জুংজুং আকায় আলং আকেনাং সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাপেন বোরেং ইসি কেথে নাই আকার জু সি রিসো এজাং আতুম আনিং আলংকে কাইকি তাদুলো লাকে আর্নিসিমা আর্নিসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মতে এআই ইতুমাবো রেং নাংথি জকপমা লাকে ইসি কামাথা মেমি আলামলো আজেহা কাবো রেং লাপেন আসাইকে চেলার তাহাই আথে নন কে পেনাং আসাইকে মেশিন পেনসি কাপাচুন পনপন সিতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা আকিমি আবো রেং সনসে পন উন নন কেবাং জি আকাই আলংকে মুনির আতুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেনলে কাচিপাতে পঞ্জি কালিলো বন্তা মুনির আতুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেন সাই ক্লেমরা পেটপ লাদাকে জংডামকে ইনু থানবাংকে কেথানকে মুং পনাফান হরমু হরতার কাপাংরুম পনাফান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেপারি রেংপন উন ইনুত হনসরে বাংতা আকিমি আমহর মাতে আর্জান আফান এআই

বংশ জয় মেঘ আং ডেংলং পেন আদন থুয়ালুন আর জিগ সেনাং লাকে জয় হিন্দ্রা দেব্রগেন পেন কিলোনালুন আলুন আলাম থে টরেলে

0: মানে 50% কে চুডুন ল
1: তে হিম কাছে মার আর নিবাং আসাই লব
0: কালাং ল আর নিবাং ল অকলা সানডে আর নি সিবেদ ল কেসাং দুন দুন হে ই থে লা পেন্সি কিছু ইচট প নিয়ম ল মতে হেদি স্যাং সে দেয়াতে টিকল অর্ডার দৌলতে আর নিবাং সে সেমার মারল অর্ডার তো আর নিবাং তা দো হে নানি লং দোকান লে পিনি কে নাং নি লো পোসামে আর লঙ্কা ফ্রেক তুম কে নাং জি মানে সাম পেন আসল অর্ডার চো এন দাম এট প পেনাপ কে কান আনসি নাই মা পেনাপ নাই মা নাং নি মা পো আর সাম পেন অর্ডার এন দাম এট প আম পারেন কে সো টেং পেন সি আদাপ সে মার প কাছে অর্ডার বাং কে আর নিবাং তা দো
1: তে নাংলা এ ক্রিমবন খুরমা পেনা বেহরে কুপিনে কেক আসন থাকে সেলাম লাম আসন দোমা
0: কেক বাং কে নন চার্লি বোম লো মানে আন পারফেক্ট ও এলা আমার সিকে জ্বর ফান বাই জ্বর জেলা এনেই পহে মেচো ফান কে সিমার বম লো হে ই আমার আন পারফেক্ট ও এলা তা মে মো পিও পেন কে লা কেক টা ছো জ্বর পুপু সিমা থাপন লো হে ই বনাই বম লো
1: দেলা ক্রিমবন কাসেলাম ক্রিমবন পুসনা আর জুপে হে ক্রিমবন কাসেলাম কে কপি পিয়ে হরমু ললা মেলং কেরা হিলং সে বোনাই পো মা আমাতে আলং।

0: মানে আন পারফেক্ট ও এলা আমার সিকে জ্বর ফানবাই জ্বর জেলা এনেই পহিয়া মেচো ফান কে সিমার বম ল হে ই আমার আন পারফেক্ট ও এলা তা মে মো পিও প্যান কে লা কেকটা ছ জ্বর পো পসি মাথা পন ল হে ই বনাই বম ল
1: দেলা ক্রিমবন কাসেলাম ক্রিমবন পসনা আর জুপে হে ক্রিমবন কাসেলাম কে কুপিপি হরমু ললা মে লং কেরাহি লং সে বনাই পো মা মাতে আলং গা প্রেক লা ননসন ওভেন পিনি নে দোকে মাটি দি লাসন আলং লক বনাই ই পলাকে
0: ক্রিমবন লা ব্যাংকে মে পেন্সি সেমার পো ক্রিমবন আগে হালা প্লেন বন জিতু লা বার্গার লং কে এন এন লা সব বন ব্যাংকে লা ব্যাংকে ওভেন লং সে সেমার মার মি পেন দা ব্যাং সেমার হে তা মি নে ব্যাং মি পেন ব্যাংকে ঠেক ঠেক এ ফুলি হাই পেন ঘে দি আমার নে ব্যাং ওভেন পেন সে হালা ব্যাংকে সেমার তা মেলা ক্রিম বন লা ব্যাংকে মে লং লো জাংঠু পেনসে আর নু পোলা তুম ব্যাংকে জাংঠু আর নু পো আমার ব্যাংকে আর নু টাং দেয়ার লোপতে এঁকে লা পু পু সেক রিং রাং লোপতে উলাই পোলা সে এঁকে ক্রিম হি দন্ঠু পো ক্রিম হি পোকে লা ক্রিম বন ক্রিম বন লো কেলা ব্যাংকে এঁকে ক্রিম বন তা মি তিনটা সাইজ দো নিকে বনাই নন মাতকে হেঁটি তিনটা কালি চারিটা সাইজ দো একটা ব্যাংকে লা ব্যাংকে আবং লং লো লাগে জেনেরেল মাঝে একটা চলং লি আবং লং লো আর ই সি ব্যাংকে ওয়াকিং বং আসন আমি এটা ঠে ঠে দেড় লো এটা কিসে মারলো ই ওয়াকিং বং আসন পঙ্কে চেরি হি হিদুন পো লালে একটা সেপ লো দেবেনকে ই সি ব্যাংকে পু পাদিং জ্বর পা ফ্ল্যাগ পোয়ার লো সি ক্রিমি হি আর একটা ব্যাংকে লা ডোনাটস হে লাসে মার পন পন লো সে লাতুম ব্যাং লোক জাং ঠু পেন কার নুতুম লোক লে সারিটা আইটেম দলো
1: নতে লা বনাই সারং বং আন কে নাংলি লং কুপিয়া ব্যাংসে অর্ডার কে অং নাই ল
0: নিলি লং ব্যাংকে লা ক্রিম বন হেন ল ক্রিম বন ব্যাংকে অর্ডার দো ও ই লা পেনসি পিনা আন কে সুলি ই ল ক্রিম বন লা আর নি সিয়াং বং লং ক আন ল এ প্ল্যাং ফারু হিনি প্ল্যাং ফারু কে থম কে অর্ডার দো দো ক্রিম বন তুম ব্যাংকে হ্যাঁ গেলা এ প্লেন বন লা হাতুম ব্যাং তা পিনি লাতুম ব্যাংকে পান দাম ও ই লাতুম কে প্ল্যাং ফককে বাক্সি দাম চল আর নি সিয়াং বং ল তাহলে ক্রিম বন বাঙে প্লাং ফারু থম ল আনকে দাম দাম হে আহত পেন বাং বাং প্লাং ফারু প্লি প্লাং ফারু ফ আন বাং বাং হে প্যাকেটিং কুড়ি প প্যাকেট হিসা প প প্যাকেট লং পেন প্লাং কেপ কেপ বনাই পো হে
1: লাভ প্লাং ফারু কে থম প্লাং ফারু প্লি ল আনকা বনাই কে নাংলে তুম দিন তু চেরাই দেট পমা আমাতে লাকে এবেলা লাসন সিক এন ল অপর বাংকে
0: এ চেরাই রে ই আদাব হেদি আদাব সয় বাজি পেন্সি চেং চেং আপনার কে কে বাজি অর্ডার আলিং ল হে অর্ডার ডুপিক হল পোতে আদাব 233 লাসন পেন থুরপো অর্ডার কম হেক হল পোতে 6 লাসন পেন চেং পন পো হে 6 পেন চেং ল পোতে 10:30 ট্যাং পো আনা পর কে চো ও এ
1: তে লা নাং কে থ নাম দাম কে লা রং আজো কুলাত লং সে কে থ নাম মা মতে হা বজার পে নি নেলা আকে থে তুম তা নাং লি লং ওয়াং ওয়াং ল অর্ডার নাকি এন ফান হে
0: ও দো বজার লং তাই লং দো বজার লং লা জি তুলা জাম্বিলিয়া থন আথেং নু লে বিস্কুট দোকান দো মতে দি এ বেঙ্গলি দোকান লা দাক থন নাম দা পান্দা বান বাকি কে এঙ্কে লা লোকেল লুরলাংসো লা মার্কেট লং থন দাম পো এঙ্কে লুরলাংসো চারেলি লং দেট পেন কে মেন্টিলা রং কিমি লা হে লা পুনা নানি লা সন দোকান নং হে সে থন নাম দা এঙ্কে রং লমা দোকান হাই তা থন দাম ল
1: তে নাং লা ক্রিম বন কে কো আনা দর পেন সে নাং লিকে পি দাম দাম ল কুলা দা লং কে
0: কুলা দা লং কে নিলি কে কে বা সে কা প্লি পেন সে কি পি এ প্ল্যাং লং হে প্ল্যাং ল সে কা প্লি পি পো এঙ্কে এ হোম লং কে এঙ্কে প্ল্যাং ক্যাপ দো পমাতি পপ্লি ক্যাপ সে এন এন ল হে সে ক্রিম বন তামিল আনসি এন ল আমার হালা গোজা লাহাই তামিল আনলো সেকা প্লি লো আঁকে বাং সেকা ফপেন জ্বর ঠু পঙ্কে
1: তাতে খুরমা বাংকে এলাকে কোসন ল নাংলি লং অর্ডার কে কম হেক মা মাতে লাতা লা ক্রিম বন আসন অর্ডার দো ল লাতা
0: লাতুম তা অর্ডার কে দো আর নি সি লং হেদি লাতুম তা এ প্যাকেট প্লি ক্যাপ প্যাকেট ফক ক্যাপ কে দাম লাতুম তা আঁকে লং বেদা দোকান কালি দেয়াত মাতি দি আঁকে লা প্যাকেট ফক ক্যাপ কে এ লং দোকান পিনি পিলো পোতা লঙ্কা প্রেক দোকান বা আকো পেনা বা আকো প্যাকেট ফক ক্যাপ নাং পো আসন তিটি লাতুম তা দাম কে দাম হে তা মেয়ে জাসমিয়াত পেট কে লা ক্রিম বন হেন ল নিমকি খুরমা লাহাই তা দাম কে দাম তা মেয়ে জাসমিয়াত পেট কে ক্রিম বন বাংসি অংশে
1: নাংলি মো পেন পুল 2016 নিকান পেন ল পুলো বিস্কুট কাসেলা তেনতে পেনাং আন কে পেনাং আন নিকান দলো মাটি দি কাছে নাংলি বিস্কুট কাবো নাই পেন ল কপি পি আওয়ার সাই নাংলি জিলং ইল স্থান জিমা
0: বিস্কুট কাবো নাই পেন লা বাকে সুমার টা কাপুর হি আপর পেনাং মা হেদি সুমার কে পড়লং সি লুট কে লুট এড ল বাঙা থম তাং কে প্রাইভেট স্কুল লক্সি কে পাদু নাং সে ল লা বিস্কুট কাবো নাই পেন চট ল দেট পেন কে কোলা ক্লেং বাং তা নন মেট্রিক পাস দেট পেন

0: mà cho giọt bên đã long cái long rồi hè long nó bùi phía ta miền long đã đẹp anh kiểu sống mà chúng ta phía sẽ school làng xe mà thì đi anh kiểu là tùm hàn pi đã đẹp mà xe em mình thang ở chinh bùi phần bằng kia bùn dì bằng gom chết là mùi prang bằng mà thả bọn bom bùi hè ta mê non có cái ủn ít chết là in những cái hàng rồi mình thang chinh bùi đẹp dì bùi phần ta hè ta non có ủn ít chết là
1: Tante la non kupilo ne programa son do tabo ke mati di non ta karbi youth festival nang le pola sinang le na youth festival long sa tamela la sona kulat ki bidun ji phano nang ko ke matha do ma
0: nilila sona kulat bidun hadak bidun tan anbang ke bidun de de bidun de de da the bang ke dak tang ke ni la sona kulat bidun de de alam bang ke hala pule nili kulat bidun rong polote eng ke dak la nili permanent customer tum bang ke him long le det po ke la tum tang ke ne pu monon phi ke ke nili long na en de det po mati di po masini hadak bang e kulat bidun tan ang ke bidun de po wai phet sa me hadak dam po customer tum han chor ju dun dun hedi nani hotel pe ni tum long he chor ju dun dun po festival sekta ni li hada cho jordan long long mani pi dun long long lo ke nani la chuning tame ke ni la 26 January hor la so hota hedi la fil long pan pon tum pan order do ni tum ko ala sur plang suri si order pi dun long lo chuning ta sona taxi a program ka pre long ta mini li pi dun long bom lo ani school school long ani program do pai hoi ta mi hedi school long ta mi pidun long long lo ani field long ani party tum program do la hai ta mi pidun long long la he
1: tin nang lila aur mu ge thon nam ke nang li tangka bang ke nang chilong phit ma ma te mo la aur mu ke nang tong nang li tum phanang pi pi lo tangka bang ke
0: na tangka bang ke ni li adapt thon nam bu ma ti di adapt thon nam por nin sam bang chilong thu phit phit আর্নিং সাম চে লং ফেট পো লা পেন সাকু লা পুথো দার্নি ফান কে আকু শপিং না কুরি ইথু পো আর পান নাং দে দা ফেট আন পুকে চং হং কে চং হং নাং নি হে পিনি আর্নি আন তা আদাপ থন নাম দে আর্নিং সাম কে পেমেন্ট ফেট তিতে আলং তিন দা দুক আকু লাত সিতা মে আসেন কে লা রং রং আ জু লম কে কে নে আ দোকান পুতা মে লা তুম তা সন লো আর লা তুম বাং কে কম চে চত মাতি দি নাং কে এন্ডন হে পদাপ পো আদা মানা পিদন ফিট ফে তেঙ্গে কাতে ক্যাং হনা পিদন ফিট পো তালা অর্ডার দো ও কুলা তুম বাঙ্কে আদাপ থন নাম তেঙ্গে নিং সামসিনা পিদন পো
1: দেলা নাং লং নাং চেরাব দু না ফাংকে কো আমসে কি পিপি লর্নি সিয়া লং কা
0: আনি শিলং নি লি পিনে ফারুই সি সি পিপি এ আনি শিলং ফারুই সি তেতে আকে চেকলো জন তে কে নি লা হে 2600 বাং পা হে এ আচেকলো এনজি মা পোতা লাং বাং তা নিলি নিলি কে আনি ভাংসে পয়সা দরকার পনি আনি ভাংসে এন্ডের পো আছে ক্লোপিয়ান পতে ক্ল্যাম ক্ল্যাম ক্লিনন এ পেনে পো সুরি থম নাং পিপো পুলো হে এ তামিয়া লাং বাং তা নি গানি ভাংসে পয়সা কে দরকার পো আনি সিয়া হিসাবে নাং পি রং পো আমাসে আনি সিলং ফারুই সি সি পিব আলম সো গান মাতে আদাব আলং আন বাজি পেন ভাং পো 10:30 তেঙ্গে কে টাং লো লাকে থন নাম হল বাঙ্কে লাগে নিলি নভেট সে থন নাম দাম হ্যাঁ এ স্কুটি প্যান দাম পো ডাক প্যান চেং পন পো লাহে লা রঙা ডুং লম প্যান চেং পন পো কে বজার বজার প্যান পো ভাঙ্গ পো লু লাংসো প্যান আঙ্কে ডাক লু লাংসো চারিলি দেখ প্যান কে মেন্টিলা তখন এ আমার না খাঙ্গান বেড়াল হ্যাঁ নন আনন্দা না খা নিলি কে বুনাই কে চেং প্যান নন আনন্দা না খাঙ্গান বেড়ালা কে না লু লাংসো চারিলি ডাক্তার ল লাতুম কে নিল ডাক্তার একদম হোটেল ল হ্যাঁ মাতুম তা হা নি কে কে বনাই কে চেং পেন নন আনন্দ নাং খাং দন বেয়ার লাং লাতুম তা সব পার্মানেন্ট কাস্টমার আং সে লি লাতুম ফান বাঙ্গে হেদি নে কসন কপ আর গেফ পা দো কফি ফান বাঙ্গে পে নিল মাথা থেদে তিতিক লো লাসে লং কাপড়ে কাপড়ে কুলাত বিদুই বাঙ্গে আর পড়ছে লং লেদে তিতিক লো
1: তে পিনি নাংলি বিস্কুট কাসেলাম মালাম পেনাং আন চিনি পন ল তাছি নাংলি ফাস তামি চোরো ল আপর্ণ চিপি দুন থেকে পর লানা পর কা দূরে পেন সি নাংলি আপর্ণ চিপি দুন থেকে পর আকাশবাণী দি ফুহিন পেন পথ নাংলি ফান সুরি সুরি কাডম
0: কাডম কাডম নাংলি তুমি দি ফান দেখ নি দি হেম আনাকে হুমরি থেকে পর কাডম সুরি সুরি কাডম চিপি থেল নিলি
2: লাপন আপনার তুম চিহু চিপুরা যাই মেঘ আং ডেঙে লং পেন হিম কাসেলামাবু থাক জালিন ইংটিপি লাপেন হুনমিলি ক্রুপি তুমাং বং চিহু চিপুর আর জিগ লং টাংল লাকে আকাশনী ডিফু যাই মেঘে বাংলাকে এফ এম ব্যানা লং পেন মেঘা হার্টস ফারু ইসিরা তক বড়া সিরকেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেন তানাং তুম আর জিগমি টাংতে আদুন থুয়া যাই মেঘ আং ডেঙে লং

আমরা প্রাংসন কেনং সৎ কাপাচিনিয়া লামজের আর জুইকা আকাশবাণী ডিফুয়া যায় মে কার্জুদুঞ্জিয়া ফান আর নিবাংতা আদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপান লাপেন আর নিকংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট হম ক্যাপান আকাশবাণী ডিফুয়া যায় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাং লিতুম আর জুলং ইংজি লাপেন আকাশবাণী ডিফুয়া যায় মেক কেদো আন কার্জুদুঞ্জিয়া ফান আদাব পরফাই ফরা মিনিট ফকেবা পরপেন আজু পরফাই ক্যাপান এফ এম বেনা লংপেন মেগাহার্টস ফারোই সিরা তকবরা সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেন তানাং লিতুম আরজুলং ইংজি লাপেন অনপার্টা কাচিনিজি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লংপেনতা নাং লিতুম আকাশবাণী ডিফুয়ালং হুমরি দামিক তামি কেনাং সৎকা পাচিনিয়ালাম জিরকে লাপানিক চটলো

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরে পর পর ফাই পর আমি থমকে প্রায় সি প্লেং টাং লাসি পিনিয়া সালাম থে আজাই মেঘা লংপেন নাংলে তুম সালাম থে আর জুয়েক লংপ পিনিয়া সালাম থে নাংলে তোমা ফানাকে বানপি লাকে ইফুকে সাক্ষী নাংনি সিপুতে হাং স্যার মাতে আরন পেনকে ক্লেম নাং কক লবং সালাম থে কেমান দাম কেলা পুসন ল ইনুরা মুনিত আফু আফান সেয়ার ক্লি থা পুসি চেতল লাপেন কার্লি আবাংতা আফু লেমা সাক্ষী হ্যাং হেজিবু পুসি মাথালো আফু আবাংতা আমেথাং তা আহেমাসন লেমা পোড়া সাক্ষী কেনাংনি সাক্ষী কেনাংনি আসে আফানসি পুদাম চটল বাংস আলাম আসুমার কে চিনি নেদেতল লাসি সাক্ষী কেনাংজি আসে কার্লি আহুরকে আসুমার আফান সাক্ষী নাংজি পুরা হাং নাং কগল আথেকে আরন আলংকে এদন মাতে এহেমাসাং হুয়া ফানসেতা চেরাম নদা পালামথে লাসে সার পালামথেল ইফুকে সাক্ষী নাং নিপুতে হাংসের মাতে আরন পেনকে ক্লেম নাং কক পিনিয়া সারলাম থেকে লাপান বেদল দাংটে নন আদুন থুয়া যায় মেঘ আং দেলং দামিগল না আদুন থুয়া যায় মেঘ লাকে কার্বি লুন বারে মালুনা যায় মেঘ কার্বি লুন বারে মালুনা যায় মেঘ আং দেং লং পেন আর জুয়েক সেনাং প্রতাপ ইংলেং লাপেন আর এসাং হতম কিলোনা লুন আলুনা লামথে জিলিয়া লুন টাংটে আর জুয়েক সেনাং

0: karbi lun barim alona jai me ang deng long pen lun barim kerot ke parju ke lapon si kang toning lo
1: hoi gol bebostha
2: ki hor
1: guddir fizor
2: sausun 20000 tokar lon totali ke janane kune dise hut ba kiman lon niyontrito hanstar pora he lobo lage dhar himan proyojon jiman taku sai siti হৈ গ'ল ব্যৱস্থা দৰমহা এডভান্সত দিছো
3: আৰ বি আইয়ে কয়
1: সঠিক বিত্তীয় আচৰণে আপোনাক বচাই ৰাখে
0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেন লং পেন মেগা হাৰ্টছ ফাৰৈ চিৰা তক বৰা চিৰকে প্লাপেন নিউজ অন এয়াৰ এপ আকেৰা পেণ্টা নাংলিতম আৰ জে ইকমে তাংতে নন আদুন থোৱা জাইমেক আং দে লং দামিক লং লাগে লামজিৰা জাইমেক lamji rajai mek ang deng long pen online pen kacharli ba phuthak kadom timung bi pen ke thana lamjir arjik sinang
4: online pen kacharli online learning online pen lo kacharli puke school ki dun ason thak thak lo kachipa thek ji aphansi digital achatai pen internet along ke dotang course amokha kecharli aphansi pudamlo laso along kecharli atum toklang kecharli joike aphan kecharli anparta thanbang charli rapet hijan angbong chingki chithan aphan online along awar sai dolo kecharli kiprap kanglen thang ka siksak avipin pen adak cheheloving chitami haladak pensi কেচারলি কেথেক আফান এসাইনমেন্ট কেক্লেম লাপেন কেচক কেচক চে কেলাং আফানতা ঠিক পনলো লো কচি পাথেক আফান অনলাইন পেন ডিগ্রি মাতে কাপ্রেক আবিদি কেচারলি আফান কে নিংহাং আলিংতা চার্লি মেসেন লাপেন কেচারলি আফান আওয়ার সাই জয়কে আপোৎসি পেনং কেচারলি আতুম অনলাইন আলং সি কেচারলি আনিং কেহং আবং কেঅং পিরথে লংলে কংতং নাপেন কাই কিমি আহুত অনলাইন পেন টকলং কেচারলি কে ইসি কিনাং সট আক্রংলো লাসো কেচারলি আওয়ার সাই পাপলেং লিমজি আফান নিং কেহং লাপেন দো দাম আলিং সিতামে কেচারলি আওয়ার সাই এন মেজি সিতা লাসো আওয়ার সাই কেলং আলং আংতন আমাত লে আকিজয় এট লাপু কালি লাসি ওয়ার সাই কিজয় লাপেন কাতোরা আফুথাক আবের কিজং পন হেনলো অনলাইন পেন কেচারলি কিজয় অনলাইন পেন লো কেচারলি আওয়ার সাই কিজয় আবাংকে হেলোউইন টেবক হেড নাহক লে দো লাপেন আজাত আপর আলিং সিতামি কেচারলি আওয়ার সাই লং লাকে মাদু আরাত আফান সিতামে প্রেক জাম কেচারলি আওয়ার সাই পিরেপলো খরত কিজুম পেনাং আন অনলাইন আলং পেন কেচারলি আমতন কে হাকু পেন কেচারলি নাংবম আক্রং আসন আন খরত দাম দে লাসো আলং চার্লি আহেম হেলাত জকফ্লট কেদো আনাম খরত জকফ্লট লাপেন কিতাব আমোখা নাম জকপ্লট পেন খরত জুম মুচত সি কেথেক লং কেঅং কেচারলি আফার চংবাই ক্রয় কেচারলি আতুম অনলাইন আলং কে কেঅং দুং আক্র

0: উন্নতি কৰিবলৈ গৈছে, তাৰ লগত জড়িত আঁচনিখিনি তেখেতসকলে পাবলৈ সক্ষম হ'ব।
1: হয়, ধন্যবাদ জনাইছোঁ আজি আপোনালোক দুয়োগৰাকী আহিলে আমাৰ অনুষ্ঠানত ভাগ ল'লে। আৰু আমি ইয়াকে বুজিছোঁ যিহেতু এতিয়া ৰবি শস্যৰ সময়, এই সময়ছোৱাত তৈলবীজৰ খেতি কৰিবলৈ যদি আগবাঢ়ে আৰু বিশেষকৈ বীজৰ উৎপাদন কৰিবলৈ যদি আগবাঢ়ে, তেতিয়াহ'লে কৃষকসকলে আগতকৈ কিছু বেছি ধন তেওঁলোকৰ হাতলৈ যোৱাৰ সম্ভাৱনা থাকে। আৰু তেনে ক্ষেত্ৰত বীজৰ যি নিৰ্দিষ্ট প্ৰমাণীকৰণ প্ৰক্ৰিয়া আছে, সেই পদ্ধতিৰ মাজেৰে যদি কৃষকসকল আগবাঢ়ে, সেই কথাখিনিকে আজি আমি ৰাইজক অৱগত কৰিলোঁ। আপোনালোক দুয়োগৰাকী আহিলে, তাৰ বাবে দুয়োকে ধন্যবাদ জনাইছোঁ আৰু আজিৰ অনুষ্ঠান ইমানতে সামৰিছোঁ।
2: ধন্যবাদ।
3: দ্বিতীয় ভাগ, এই আলোচনাত ভাগ ল'লে
4: কিষাণবাণীয়া জাইমেক আং ডেংলং পেন ইংকুং থংকেপ রাইসি কিষাণবাণী ফুথাক আসামে সালাম পেন কিথান আর্জিক লং টাংলো লাগে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম ব্যানে লং পেন মেগা হার্টস ফারুই সিরা তক বরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেনতা নাং লিতুম আর্জিক মে নন স্টুডিও ঘুরে পরপর ফাই ট্রক রামিনী থমকেপ প্লেং টাংলো লাসে হিন্দি ডেট ডংরি চিংহনা লুন আজাইমেক আং ডেংলং পেন ডেট লংরিকে চিংহন আলুঞ্জের নাংলি তোমার জেক লংপ বাংসা জাইমেক আং ডেং লং পেন আংলি তোমার ফান আপ্রাং সিনাংকে রত পিজি লাকে মোহাম্মদ রফি পেন কিলুন আলুন আলুন আলাম থে সার ফরোশি কি তামান্না তাংতে আর জেক সিনাং

আদুন থুয়ালুন জর আর্যক লংজি লাকে মুকেশ পেন কিলোন আলুন আলুন আলাম থে কিসি কি মুস্কুরা হাতো পে হো নিসার তাংতে আর্যক সেনাং বাংসা আলুন।

0: ক্রিয়া সংস্থায় অসম ক্রিকেট সংস্থা আর আমার অয়েল ইন্ডিয়া লিমিটেডর সহযোগত আজি ইয়াত এটা প্রিভিলিয়ন আর সাতক্ষণকৈ অত্যাধুনিক রূপত গড় দিয়া পিচ আজি শুভ উন্মোচন হল। ইয়ার বাবে নিশ্চিতভাবে মই ডিব্রুগড় জনপ্রতিনিধি হিসাবে অসম ক্রিকেট সংস্থার মাননীয় সভাপতি তরঙ্গ গগৈ ডাঙরিয়ার লগতে তেখেতৰ সতীর্থসকলক ধন্যবাদ জানাইছো। আর লগতে অয়েল ইন্ডিয়া লিমিটেডে যিখিনি আর্থিক সহযোগিতা আগবঢ়ালে প্রায় 24 লাখ টাকা তার বাবে তেখেতসকলক মই বিশেষ ধন্যবাদ জানাইছো। আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যোৱা 12 বছরে ভারতবর্ষের খেল জগতক বিশ্বর বুকুত শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করার বাবে নতুন নতুন পরিকল্পনা খেলো ইন্ডিয়া ফিট ইন্ডিয়া খেলোগে তো খিলোগে এনে ধরনের তেখেতে যিখিনি আর্থিক সহযোগিতাৰে ভারতবর্ষের বুকুত প্রতিখন রাজ্যর প্রতিখন জিলাত আন্তঃগাঁথনি যিখিনি খেলুৱৈসকলক সা সুবিধা প্রদান করার বাবে বলিষ্ঠ পদক্ষেপ লৈছে তার ফলত আজি ভারতবর্ষের খেলুৱৈসকলে বিশ্বর আন্তঃৰাষ্ট্ৰীয় পর্যায়ের প্রতিযোগিতাত উল্লেখযোগ্য সফলতা অর্জন করবলৈ সক্ষম হৈছে।
1: এই পেভিলিয়ন নির্মাণের বাবে অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পুঁজির অধীনত 24,45,000 টাকা আগবাইছে। আজির অনুষ্ঠানত বিধায়ক তথা অসম ক্রিকেট সন্থার সভাপতি তরঙ্গ গগৈ, ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ পরিষদের সচিব দেবজিৎ লন শইকীয়া আর অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের অধ্যক্ষ বিকুল ডেকা প্রমুখ্যে ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। আপনাদের সন্ধিয়ার আঞ্চলিক বাতর শুনেছে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের পৰা। পরবর্তী বাতৰি শুনক অরূপ কুমার শর্মার পৰা।
2: আজি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক স্বাস্থ্য সন্দৰ্ভত শিক্ষা, সজাগতা সৃষ্টি আৰু মানসিক স্বাস্থ্য বা মানসিক ৰোগৰ প্ৰতি থকা সামাজিক সংকোচবোধৰ বিৰুদ্ধে জনমত গঢ়ি তোলাৰ উদ্দেশ্যে বিশ্বজুৰি প্ৰতি বছৰে 10 অক্টোবৰত এই দিৱস পালন কৰা হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য সংস্থাৰ উদ্যোগত 1992 চনত প্ৰথমবাৰ এই দিৱস পালন কৰা হৈছিল। এইবেলি এই দিৱসৰ বিষয়বস্তু হৈছে বাস্তৱ অভিজ্ঞতাৰ বিষয়ে শুনা, প্ৰকৃত কণ্ঠ, প্ৰকৃত পৰিৱৰ্তন। এই বিষয়বস্তুৱে মানসিক সমস্যাৰ সন্মুখীন হোৱা লোকসকলৰ বাস্তৱ অভিজ্ঞতাৰ বিষয়ে অৱগত হোৱাৰ লগতে তেওঁলোকক যতন আগবঢ়োৱাৰ ওপৰত আলোকপাত কৰে। মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলে সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত শারীরিক সুস্থতার দরে মানসিক সুস্থতাও আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে। মানসিক স্বাস্থ্যর যত্ন লওয়া, মনের কথা মুকলিক প্রকাশ করা আর আনের অনুভূতি সহমর্মিতার বুঝবলে চেষ্টা করাও প্রতিগী ব্যক্তির দায়িত্ব বলেও কয়। আজির দিনটোরপরাই মানসিক স্বাস্থ্যক ল সংকোচ বা মানসিক রোগের বলি হওয়া লোকের প্রতি বৈষম্য নকরাক এখন সমাজ গড়ার সংকল্প লোবলে আহ্বান জানায়। দৰং জিলাত আজি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বেচৰকাৰী সংস্থা দ্য মঙলদৈ ক্লাবৰ উদ্যোগত সজাগতা কাৰ্যসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত অংশ লৈ গুৱাহাটীত কৰ্মৰত মনোৰোগ বিশেষজ্ঞ ডঃ নাহিদ সুৰেয়া ইছলামে শিশুৰ পৰা বৃদ্ধলৈ সকলোৰে মানসিক স্বাস্থ্য অটুট ৰখাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰে। এই অনুষ্ঠানত ছাত্র ছাত্রী, মহিলা আর কেইবাগৰাকীও বয়োজ্যেষ্ঠ নাগরিকে অংশগ্রহণ করে। শ্রীভূমি জেলার করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সংগতি রাখি আজি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানত জেলা মানসিক স্বাস্থ্য কার্যসূচীর ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এই কার্যসূচীর জড়িয়ে মানসিক স্বাস্থ্য শক্তিশালী করা, মানসিক সমস্যার প্রারম্ভিক পর্যায়ে চিনাক্তকরণ, পরামর্শ আর প্রয়োজন অনুসরি উপযুক্ত চিকিৎসা সেবালী প্রেরণের ব্যবস্থা উন্নত করার গুরুত্ব দিয়া হয়। অনুষ্ঠানত মানসিক রোগের বিষয়ে সমাজত প্রচলিত ভ্রান্ত ধারণা আর সামাজিক কলঙ্ক দূর করার লগতে মানসিক সমস্যাত ভুগি থাকা লোকসকলক নিঃসংকোচে পেশাদারী সহায় গ্রহণ করবলে উৎসাহিত করবলে আহ্বান জানা হয়। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আজি তামুলপুর জেলার ভারত ভূটান সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করে আর কেবাটাও কার্যসূচীত অংশগ্রহণ করে। রাজ্যপালগুলিয়ে পাটেকিজুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত ভাইব্রেন্ট ভিলেজ কার্যসূচীত অংশ লয়। ভারত ভূটান সীমান্তর দরঙাত থাকা SSBর সীমান্ত চকীর জওয়ানসকলের সঙ্গে মত বিনিময় করে ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক ভ্রমণেরও শুভারম্ভ করে। রাজ্যপালগুলিয়ে স্বাস্থ্য আর পশু চিকিৎসা শিবির পরিদর্শন করার উপরই গছপুলি রোপণ কার্যসূচীত অংশ লয়। এই অনুষ্ঠানত মন্ত্রী বিশ্বজিৎ দৈমারী, গোরেশ্বরের বিধায়ক ভিক্টর কুমার দাস, PTCর কার্যবাহী সদস্য লক্ষ্মী দাসকে ধরে ভালে সংখ্যক ব্যক্তি অংশ লয়। অনুষ্ঠানত অংশ লওয়ার পাছত রাজ্যপালগুলিয়ে সাংবাদিকর আগত এইদরে কয়।
3: राम स्किन के सशस्त्र सेवा बल के द्वारा जो एक कार्यक्रम रखा गया उसमें सहभाग करने का अवसर मिला। आपने इनकी गतिविधियों से देखा कि सशस्त्र सीमा बल के हमारे अधिकारी, हमारे जवान जहां सीमाओं की रक्षा करते हैं वहीं संबंधों का सम्मान भी करते हैं। उनके उन्नति, उनके प्रगति, उनके भाई बंधु बन करके उनका प्रत्येक प्रकार से देखभाल करता, जिस भी प्रकार का आवश्यकता पड़ती है वहां उनके साथी बनकर खड़े होकर के जो सीमाएं हैं सुरक्षित हैं, मजबूत हैं, हर प्रकार से विकसित हैं और अंतिम गांव जो कभी होता था आज पहले गांव बनकर के पूर्ण विकसित हो रहा है। नशा मुक्त भारत संकल्प मेरी सरकार, मेरी राज्य सरकार इस दिशा में बहुत प्रभावी कार्य करके और इस दिशा में बहुत ही मजबूती के साथ ऐसे चीजों को रोकने का काम कर रही है और उसको नशा जड़ से समाप्त हो, एक नशा मुक्त असम से नशा मुक्त भारत के संकल्प को भी पूरा

লাকে, আকাশবাণী ডিফু, জয়মেকে বাংলাকে, মেঘাহার্জ ফারুই জিরাতক বরাজের ক্যাপ লাপে নিউজ অন এয়ার অ্যাপ লংমেন্তান একদম আর্জুইক মে নন স্টুডিও ঘুরে পর পর ফাই ট্রক্সি প্লেং টাংল লাসি আসামিস লামার জান আলু না জয়মেক আং ডেং লংপে নাংলিতুম জুমেসেন জুমেসেন আলু আর্জুইক লংপো মাংসা জয়মেক আং ডেং লংপে না প্রাংসি নাংলিতুম ফানাং কেরত বিজি লাকে রামধেনু আলামার জানালং পেন লুন সেপো পাপন পেন কিলুন আলুন আলুন আলাম থে উজাই যা নই তাংতে আর্জু এক সেনাং লাবাং সলঞ্জিয়ার

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সাৰ্থি এপ ডাউনলোড কৰক।
1: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম ব্যানালং পেন মেগা হার্টস ফারু ইসিরা তক বড় সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ কে রাপেন তা নাং লিতম আর জি লং জি তাংটে নন দুনথুয়া জাইমে গাং ডেং লং দামিক লং আং লাকে কার্বি ডেড লংরি চিং হনা লুনা জাইমে কার্বি ডেড লংরি চিং হনা লুনা জাইমে আং ডেং লং পেন নাং লিতমা ফানা প্রাং সিনাং কেরত পিচি লাকে দিলীপ কাথার কাবান রং ফারপি লাপেন মিন্দার ফাংচু আতুম পেন কি লুনা লুন আলুনা লামথে ও স্যামসন নাং কাইপেন তাংটে আর জি সঙ্গ লবং সালুন জিয়ার

0: কেনকে লা আনিং সো থিয়ার সানে দি এসিডিটি ফানল কে হোল বডি পেন দা দুদ ওয়ান সিতা এমআরআই দাং হ এক্সরে ইনকে ব্লাড টেস্ট লাহাই দাম লাং দাম বলতে হেদি নর্মাল সাইডে জি তে লাহাই নর্মাল বলতে কোসন সিকেসো দেলন্তে দি লাফানকে সাইকোসোমেটিক ডিসঅর্ডার পুপুল লাভেন হিনি আদন টু নেগে লং লং বাংকে এনজাইটি লাভেন মেং জাং থেক থে দ্যাট কায়া মান মাথা রেথ ওভার থিঙ্কিং বুদি থিঙ্কিং দিকে মাথা লেখা ব্রেক ল ওভার থিঙ্কিং মাংকা কা বেশি চাত বুদি কায়া মাথা রেথ লাভেন কাফেরে হেদি ফিয়ার লাভেন রেসলেসনেস তো দো আজও মেং জাং থেক থে ল আদাব সিতামে বাজি কে থম বাজি প্লিয়ান্তা মেং জাং থেক থে প ফোন সিলাং রেথ আদাব লোতে আনিং লাংলিয়ার সন আফোয়ার্টিং সি সন এদি মেঘজাং দে তেলা সন ফিল পামাতে লাসোকে লোক চলি বম স্টুডেন্টস তুমলংকে কমন ওলো লাগে লাপেন কে থমা বাঙ্গে দে ডিপ্রেশন লাপেন লোনলিনেস কাইতা নিং ওইবের প আজাত আসাই লং তান নিং আবেল দে ক্লেমিং তুং তেল নিং গিথি তো প নিং শিক্ষাক আসাব সাবালাম বেনতা আদুং দাং দো ও চেথান সন এদি জিরপি জিরপ দি রিলেটিভ ফ্রেন্ডস দো ও সেটা মে হালা সুয়াং বং সেটা মেথাং ফান হেদি ইনভেট অ্যাসোসিয়েশন মাথা প লোনলি কাইতা নিং ওই পিক পুসি নিং জে কং দা দোল নিং জে বের পুসি দৌড়াত পাবে ননি সি এলাম কে থান গাং তুং এলাম কে নন লম পেশেন্ট তুম হেদি লাং দাম লোতে রিসেন্টলি ডিটেক্টেড হাইপারটেনশন পুদো দো দে নন লম ক্লাং পাব লাসো আলং হেদি আমি কেসো দা দো দি হাইপারটেনশন দে দে তার ডায়গনোসিস লাল রিসেন্টলি ডিটেক্টেড হাইপারটেনশন লাপেন ব্যাক পেইন LBA সময় কিছু ক্লাং পিক আন লাখে ডিরেক্টলি লা স্ট্রেস পেন লোকে বাং বাং স্ট্রেস আর জয় নিল মেঘজাং জে লাহাই জয় নিল মানে লা আমার সেতন চে থান সন হেদি মাইনা কিছু বাংকে বডি লং কে বাং লো উদাম মেল লাগে
1: তাংতে ডক্টর মেন্টাল হেলথ কে সু হাই চলং লো পুলোতে মুনির তুম বিপসি আপ্রাং বাং ওয়েদে ল মাতে চে থান থে দে তিতিল
0: লাতা লাহাই ল রিজন কাপড়ে কাপড়ে দো ইসি নিতম লাং দামলতে নি লাহাই চেথান লোতে দি নে ফান উইক পুনাং মাথা দেত নাং কি নাং ফু হেং নো আহো পেন না সন দো দো স্টুডেন্টস মাং বং তা নাং কে সাইকো পসন জে দা ডিটেক দো দো মাতে দে লাল উইক পুনাং মাথা দেত না ফু হেং নো পুনাং মাথা দেত না পয় দে লাহাই আপসি চেথান আহে দা ডিটেক ল লাপেন আদুন টু রিজন মাং কে ল্যাক অফ ইনফরমেশন প চিনি নি দা দা পলো কপি সি ক্লেম নাং জি মা কে চেথান থে দেত হেমিসি নন সন আর টাকা বিদ্যাত স্টুডেন্টস তুম তামে বা হি হয় তামে যুংসি প্যারেন্টস তুম যুংসি দি হেমিসি পাইপো তুম থান থে বা কাপড়ে দি আকে থে তুম থান থে বা চিনি নে পুলোতে কোসন সে চিনি পদে সপসি অ্যাওয়ারনেস কে নাঙ্গ গলা বাঙ্গে লাসো ইস্যু বাং দুঃখ কা জয়নি হেদে লাসপসি লাজ কাচিনি নে আর জয়নি সি আলাং তুম দাম দিদা দি ঠিকলো দে আপ্রাং বাং বিদা দি ঠিকলো ইলি তুম মাথা থা আহুল পেনি তুম মিঠাং হেদি বাং ফান চে শেয়ার সে চে থান থে সে তা মিঠাং চে মাথা থা জাস্ট বি পজিটিভ উপদে নিতুম নং সিলা সন পিনি বদে জাস্ট বি পজিটিভ পুলতে চেপাং তাং নো দে পজিটিভ কে মাথা বাং মাথা বাকা নো পুলা সন জি মিঠাং মান জি পুলতে চেপাং তাং নো বুজি পুলতে লাসন মাথা লতে লাসো ইশু বাং দাম জি পু পুলা সন জি মাথা দে দিতি দন্দ আকে মে কে মাথা কে মে সেনতে মা সিতামে লাচত কালি মাতে এক্সাম্পল ইডি চে বেং লতে নাং জং সি নিতুম চে মাথা ল মে দাত পো পুলোতে লাগে মে মে মাতে দে ইরিচে ব্যাংক পুলোতে প্লাস্টার কে কেনাং সরল প্লাস্টার নাং বেড পো আসন থাক থাকছি মাইন্ড দালে পুলো লাপেন রিজন কে থ মাং দো কোনাসি কে রাপচো হাং দাম নাং জিমা বুঝিনি নে দাদা জয়নে ননসন ফু সো দেলতে মেডিসিন ডক্টর লং দাম পো আরি পিচিং লক পেথর থো ডক্টর লং দাম নার্ভ আকে সো নিউরো লং দাম পো তেলাসো আকে সো লং মেন্টাল হেলথ লং কুমা লং সিদাম নাং জি বুঝিনি নে দাদা জয়নে লা হেম দো জয়
1: তংতে দাংলি পেশেন্ট মতি কিসু অতুমাফান কোসন সিকে ল্যাং ফোন ইগল
0: কাপড়ে কাপড়ে গা ডক্টর দোয়া আপসি আর প্রবলেম তা আনু তিনটা ইসি বে কালি ফ্রেক ও লাসাপাসি কুনাসি দাম নাং জিমা পিনি যে থান পনা লা মেগজাং ওন এ দাত তো মেগজাং ওন এ দাত টিক দোল মতি দে মেগজাং ওন এ দাত লা পেন প্যানিক অ্যাটাক লাল লা পেন চেপাথি জি পুকে মাথা তুম দা দো নিয়ালে আবেলো বুঝা থাই দি চেপাথি লত পো ওকে মাথা লাহাই তোমা ফান বাংকে মেডিসিন দি তো ওয়াই নাং কক লাসি লাতে ফান বাংকে লা সাইকিয়াট্রিস্ট পুদো লা তোমা লংসি দাম নাং পো হিনিয়া বাংকে ডিপ্রেশন দো এনজাইটি উপায়েদি ডিপ্রেশন লেপেন এনজাইটি লাহাই বলতে ক্লিনিক্যাল সাইকোলজি সাথে নং সিদাম নাং পো লাতুমকে লা মেডিসিন দো বাই হাই বাং পিপে আদে সাইকোথেরাপি এবং সি লাতুমে পিপি লাল কে থমা বাংকে স্ট্রেস সাথে এক্সাম স্ট্রেস তো দি কাপড়ে কাপড়ে স্ট্রেস তো মানসন ইয়ং ইউথ আতুম স্টামে লা ব্রেকআপ স্ট্রেস দো দো পিনান সো স্টামে হ্যাপেন ডিভোর্স স্ট্রেস কাপড়ে কাপড়ে স্ট্রেস দো আতুমা পানগে কাউন্সেলর নাংকক

0: lapu anak por nang litum ok prana jai mek ang deng long pen mental health apu thak doctor sunita terang pila pen hut bang dress hilung pipia tomang bong chihu chiput arjek long tanglo lake akashwani dipu nona dun thwa jai mek ang deng long dam mek lo nang lake cleanliness awareness apu thak bangso apu thak gali tuma phan nang ke thanji lake harbamon rong pipen tangte arjek sena
1: কচেপং থের আসাই কচেপং থের কে কাইকে আমা মুনে আতু মাসাইলো চেপং থের জিরলোতে অক প্রাণ কেচো কেজুন কেদো কে দামতা ইং ইং থের এটপো লাপেন ওয়ারমন তা মেসেন পো অক প্রাণ কে মেসেন জি আফান লাদাক কচেপং থের কেনং সদ্দু চেথান দাম সিনাং লাকে কচেপং থের আসন মেথাং জুং জুং কচেপং থের লাকে এলে তো মেথাং আবাং পে রি কচেপং থের লাপেন ইলি কেনং সদ আহরমু কচিরিম বেদ আফানসি পুদামলো ওয়ারমন কপাংথির লাকে ইলি হেমকম হেমরাই বারি চংদা দাসাই হেম লাপেন আরমু কি অং দুং আদিম চেপাংথির বেদ আফানসি কি পুদামলো কেচু অসন গচেপাংথির লাকে কেচু অসন পেন দাংলক ইংথির জির পেন কেচু অসন কাসেমার কচেরে লাপেন কাসেমার আদিম গচেপাংথির জির আফানসি পুদামলো কচেপং থির নং জি এবিদি লাপেন মেনা কচেপং থির আসাই কাই কে ক্লেম জি আফান কেসিক আর নিবং তা মেনা কচেপং থির জির জি আফান কে ক্লেম জি আফান চেসিক পনবের নন কেপং থির আসন কে এন

প্রেকজাম আসন কেপাং থিরভে জি আফান প্রেকজাম কেমেসিয়ান আসন এনভেদন মলমলম রি কচারসাম কাইকে রি চারসাম লত নংজি জাসেমেত কে বারপি কে দাম আফি চুচে আপ্রাং লাপেন কেসু অপি কেপাং দাং দে দে জি আফান কেপাসি ই কেপাসে এর লাপেন নাপ কাসিনিম আফিতা চারসাম নংজি কেসু কচিংরাই লাপেন কংদাং কেপাং আর ডায়রিয়া পেন কচিংরাই কাইকে কে দুক চেপাং থির জির লোটে ডায়রিয়া কেসু কংদাং ইং আর পো সিংজাম পেন কচিংরাই কাইকে কচেপাং থির জির পেন দুলোতে এ অক আলু সিংজাম কেপাসি ই পুনন নিউমোনিয়া লাপেন ব্রনকিটিস আকিসু ইং আর পো রেঙ্গাং থাক পেন কচিংরাই চেপাং থির জির পেন দুলোতে রেঙ্গাং থাক বাং ফ্রক লাপেন বার পাক আসন এরেং লং আকিসু ইং আর পো অক ফ্রান কিমি আবে কচিং হয় রি কচেপাং থির কাইকে দা রি চারসামলত নংজি জাসেমেত কে বারপি কে দাম আফি চুচে আফ্রাং লাপেন কেসু অপি কেপাং দাংলে দে জি আফান কেপাসি ই কেপাসি এর লাপেন নাপ কাসিনি মাফিতা চারসাম নংজি চেপাং থির জির লোটে কেসু অপি কচি উন বা কংদাং চিতামি ইং আর পো কেচু আসন কিরিম কেপাং থির ইং থির জির পেন সি কেচু কেজুন আসন কিরিম কিবি আন্তা কং থির ভেদ পেন দু নংজি আনসি কেচু আসন আলং কেসু অপি কেবন ইং আর জি কাইকে কচেপাং থির জির আফান আবে চিংহয় নংজি ইংহু চিহরুক চিংলু চিংথি লোট পেন কাইকে চেপাং থির জির আফান আবে চিংহয় নংজি কাচিংলু চিংথি কাইকে লং চিংলু বেড়োতে এবং কেটের এবং আংক্রি নাভেলু লাপেন রেঙ্গাং থাকাসন আকিসু জুম্পু ইংহু আরলু কচেপাং থির কাইকে দা ইসু চিংথি চারটক বেড়োতে ইসু কেসু ইসু নি কেসু লাপেন ইংহু আংক্রি নাভেলু কেসু অপি পেন কচিংরাই ইং থির জির লোটে টিউবারকুলোসিস মাদে টিবি এইচ আই ভি লাপেন হেপাটাইটিস আকিসু আপি পেন চিংরাই উনপু কেচেক আপি পেন কচিংরাই ইং থির জির লোটে ম্যালেরিয়া ডেঙ্গু লাপেন জিকা আসন আসন আছে টিম টিম সিক আপি কেচেক পেন কচি উন আকিসু ইং আর পু লাপেন চি উন এলো ইং থির জির পেন দোলোতে অ্যান্টিবায়োটিক পেন কিবির ভি ব্যাকটেরিয়া কেসু পেন চিংরাই উনপু কং থির পেন নিং কেক্লার ইং থির জির লোটে নিং কাসিক সাক ইং আর সি কেমা থাতা আর্জাং টং পু নিং কং টং ইং থির জির পেন নিং আরং ক্লাং সি কেদো কেদাম নিং কেক্লার দোপু আর ডি কে বাদ ইং থির জির লোটে কেক্লেম কেদাম আর ডি চেলং জি ওয়ারমন কেপাং থির লং কিমি পেন কিলং কিসু পক কিসু ফু কিসু লাপেন কচেপা জগ জি আফান কং থির জির মতে কেমেসা নালং সি কেজুন আফান এন নং জি চেপাক্লার চেন পেন চেপাং থির জির বারপি বারসু কেদু আদিম আহেম থিক বেদ সি ফুবের বোরাই হেমকম চেপাং থির এট নং জি আন লুটে পক কিসু পক অংকি কিসু পেন জগপু পক কিসু পক অংকি কিসু পেন কচিংরাই জি আফান বারপি বারসু আহেম চিথিক বেদ পেন ফুবের বোরাই লাপেন হেমকম কাইকে চেপাং থির লেপ নং জি কেটের কিরিম কিটি কেবার টাং লাপেন কেনাং নে হরমু আন্তা পংসাবেদ সি পাচে চেরা কেসু কেপাং দাংলে দে জি আফান ফিজু কার্লি পাচং টিপলং লে দেট নংজি লাসং বং পুথত কে এন মে জি হরমু আন্তা পংসাবেদ লাপেন কয়বেদ নংজি ইং থির জির কেদো পেন এলি তুম কেলং আলি ইং থির জির পেন জংজুং মুনিত লাপেন রাত আতুম আফান পেনাং আলি কেলং দু কচেপাং থির পেন মাসাবসু আলি লাপু হেনলো অক প্রাণ আলি লং কেসু কচিংরাই ইং থির জির লোটে কেসু পেন চিংরাই উনপু ফু কেসু পক কেসু সিংজাম কেলং জি আংরিং আবেলো কেসু কচি উন কং আর ইং থির জির লোটে টিবি এইচ আই ভি লাপেন হেপাটাইটিস আসন সন কেসু কচি উন ইং আর পু লাপেন চি উন এলো অক প্রাণ কিমি পেন এরেং কচেলানা চেপাং থির জির পেন দোলোতে বাং ফ্রক আসন এরেং লং আকেসু ইং আর পু নিং কে ক্লার আলে কং থির জির আবার মন আলং কেদোলং পেন নিং কাসিক সাক কেমাথা কিসুং লাপেন মুন ক্লোভি কেমাথা কং আর দু নিং কং টাং ইং থির জির পেন নিং আরং ক্লাং সি কেদো কেদাম নিং কে ক্লার দু পু আর ডি কে বাদ কিরিম কিবি ইং থির বেদ আদিম কেক্লেম আলিং তা আর ডি দুক্লং পু

0: English alun arjik long tanglo. Tangte English alun kerot kepar jawabang ke lapo ansi kang toniklo. Lake Akashwani Dipu. Jaime kewang lake FM band along pen megahertz paru isira tok bora sirke plapen news on air eba kera pen tanang litum arjik me. Tangte non adun tua jaime ang deng long damiklo nang lake patu parong roa jaime. Bangsa jaime ang deng long pen jihu chipu nang litum arjik long ji lake ronsing pangcho lapen hutbang hun mili kropi. Alang litum jihu chipu jia putak lake bushu game pa putak. Tangte কপিয়া ফানসি বসু গেম পুগি পুমা এলিতুম আর্জুডনিক সেনাং
1: আপ্রাংসি রেডিও কার্জু কে দো আনা রারা ফানসি তামি নীলি হিন পেন কার্ডম পাজি রেগলো ইস্তিদিও আলং নীলিতুম কচু ফাপন লাকি ইনুত বসু কাপাথু মতে বসু গেম সালং মেডেল কাছে পালং দো না বাংফু আলাং লিমেন লাকে রন সিং ফাংচু পিনি আলাং লিপেন বসু কাপাথু আপুথাক জিচিংকি চিথানজি ফানসি চিসিক পানলো আলাং লিকে অল আসাম ইন্টার ডিস্ট্রিক্ট বসু চ্যাম্পিয়নশিপ সুরিহিনী রায়ং কয়রা প্লিয়ানিং কানসিতামি গোল্ড মেডেল কেচেপালং দোনা বাং ফুইগলো লাসি পিনি আলাং লিফান লাদাখ আকাশবাণী ডিফু পেন সুরি সুরিয়া কার্ডম বাজে রেগলো
2: কার্ডম নীলি ম্যানকে লাগে রনসিং ফাংচু নীলি গে দোকে লাগে নন মাতকে তালাংসু নীলি পো মেন লাগে মেন্দার ফাংচু আলাং লিগে লাগে হানবোকা পেন লা নীলি পাই আমেন লাগে কাতু বেপি আলাং লিগে লাগে আমরি পেন এনকে নন নীলি ছাড়লি একবমকে লাগে সেকেন্ড ইয়ার ডিফু গফ কলেজ পেন এনকে নীলি তুম নন লা বুসু পদ বাম পথে প্র্যাকটিসকে লাগে তালাং সো সে প্র্যাকটিস বম আকো মামা নিহাং ইতুম তামে লাগে তালাং সুলংয়ে মাইক তামে প্র্যাকটিস হান তামে
1: তাংতে পিনি নাংলি ফানাঙ্কার জুজিয়ালাম থেকেলা পুলো নাংলিকে বসুকে পাথুয়া বাং ফৈগল লাসে নাংলি ফানাঙ্কার জুজিকে বসু কাপাথুয়া পুথাক নাংলি থানিক জিমা কোশন সে বসু আবাং কাপাথু পন
2: লাগে উশু পাথু বাং লাগে কাম্পেক স্পোর্ট সিস্টেম বাংলা লাগে উশু বাং কে লাগে তোমার কিক বক্সিং দো বক্সিং কিক বক্সিং লাপেন রেসলিং আকো থ্রোয়িং সিস্টেম এ থাকবো লাবাং কে পয়েন্ট ওয়াইজ পাথু মামা পয়েন্ট পয়েন্ট কানেকশন সোজাল লাগে মামায় থেক আকো দা পাথু বাং বটে রাউন্ড ইয়ার রাউন্ড থ্রি আন দুই রাউন্ড ওয়ান লং থ্রি মিনিট আন দুই আকো দা পাথু বটে রাউন্ড ওয়াইজ নেক্সট ম্যাচ বোতামে লাপা পাথু ফি সিস্টেম আসি দো আকো ডাক বাং বটে রিং আউট হাই সিস্টেম লাগে তুমি রিং আন ডাউন সিস্টেমে লাগে রিং আউট পেন রিং আউট পয়েন্ট সিস্টেমে লাগে থ্রি পয়েন্ট আন লং লিং আকো রিং আউট দুইবার সিস্টেমে লাগে রিং আউট আমি আলাবাং রিং আউট দুইবার এবার বটে লাগে রেমিক থোর সিস্টেমে আলা আকো খেলা বটে লাবাং কেমিনা আনগে খেলা তুমি আসাম পেন বসতামে পিনা আন ডিস্ট্রিক্ট তুমি তামে পাথু তুম দো ককার বিংলং পেন সিস্টেমে দো ওয়েস্ট কার বিংলং পেন তামে দো আকো ইস্ট পেন সিস্টেমে দো ক্লাব ক্লাব
1: তাংজে লা বসু কে পাথু মোপেন আং লিথান ল বসু পাথু কে ইসি রেসলিং বক্সিং পু লাসি লাগে কোসন সি কে লাং পন পো কোসন সি কে হাই মতে কেরেম কোসন পেন সি লাগে কে পাং ঠেক পন পো
2: কে হাই পন লা বাঙ্গে আ কোচ কোচ তুম দুই সাইড সাইড লা কমা মা মা পয়েন্ট কি অং আকো ডাক বাং বু তামে আগার দো এজি আগার সামে লাগে তাইন দু তুম সুয়া পয়েন্ট ইয়া দে বাঙ্গলি লাগে কোচ তুমাং সি লাঙি আর জাজ তুমাং সি আকো পয়েন্ট বাং ওতে হেড গার্ড দুই গ্লোব দুই লাপেন চেস গার্ড আকো লা ড্রেস আপ ড্রেস বাং বতে লাগে মেথাং বক্সিং তুমস ইয়াত দো নিতুমা উশু তুমতা ড্রেস ইয়াত লাবাংকে কম্পালসরি সিং থাং বেগ নে লালে আবেতে পয়েন্ট তামে কাটি আকো রিং লংলে দাম দেড় ছে তামে লাবাং দা পয়েন্ট কাটি আকো দা খেলা বাং বতে কি হাই বাং লাগে রাউন্ড থ্রি আন মানে রাউন্ড টু লে হাইতে হাই ধরপ আকো রাউন্ড থ্রি আন পাথু বাংকে লাগে ওপোনেন্ট বা আকো একবার রাউন্ড হাই থু দেট পতে রাউন্ড থ্রি আন দাম থুজি বক্সিং তুম সিস্টেম এল তা আরাউন্ড ওয়াইজ কে আকো ডাকে হাই পেন সিস্টেমে ডাক দো পিনান ইঞ্জুরি তুম তাদো ইঞ্জুরি পালে ডক্টর তুম আন তাদো লাগে অ্যাম্বুলেন্স হাই দি আকো কে হাই মেইন পতে লাগে সব ও খেলা বাং রিক্স কি গেম আথে ডাকে নক আউট দো আংটন এলাও দো আকিং চিংনক রূপ পোন আরি চিংনক রূপ পোন লাগে রিক্স কে এমে থাং সিস্টেম সি চেন না আথে কে চেং মতা আলু পিয়াজি লাগে কসন মনা মেথাং রিক্স চেন নে মেথাং সিস্টেম ইয়া
1: চোরোপিক ল তাংতে নাংলি লা বসু কা পাথুয়া মাংকে নাংলি বিহেক মেন তংলে নাংলি নিংকে হাং মা
2: আ লাগে বসু পাথু পেন লাগে বিহেক মেন সিস্টামে কাছে তেং হাই বাং নিং হাং দো লাসি বসু বাং পতে তালাং সলং ফাস নিলি দুন্দে প্রাং মেন না প্র্যাকটিস বম লাগে 2022 আলম পেনসি থেং লং ইনিকে আন্তালা সো প্রাং সি প্র্যাকটিস সি তামে লাবাং পান চিনি থোয়ে নীলি পো বাং লা খেলা প্র্যাকটিস থেং লং ল কে নীলি লা হেম প্র্যাকটিস হাই বেক হাই তেং তাপ তেং ফ্রু হাই পেন নাং নাং থানো দা প্র্যাকটিসে প্র্যাকটিস নো বলো প্র্যাকটিস দু নো আসো প্রাং রানিং করি না ও লাং সো দিম হতা প্র্যাকটিস হতে হ্যাঁ আথে এভরি কমব্যাক স্পোর্ট লং এয়ার স্পোর্ট

0: কাছে পাতে এদিম লং নিকো আনা ফার্মান্সি নাহলে তোমার কাছে পাতে দাম দাম ল
1: লাগে চেপাতে এদিম লং বাংকে লাগে আদিম মালিং আকো আদিম দা কে থে এদিম লং ন্যাশনাল গেম আং বতে লাগে ছয় দিন সাত দিন আন্দো দাম নাং আথে লাগে ওয়েট ক্যাটেগরি সালিং আথে ওয়েট চেপা কম আনি বাং মাসে ওয়েট তা গেলি নন মালে খেলা দেট পিনি মালে খেলা দেট তামে নেক্সট ডে আকো ওয়েট লিন থু নাং কক সিস্টেম আকো ডাক বাংকে ইন্টারন্যাশনাল সিলেকশন সিস্টেম লাগে ন্যাশনাল গেম লং বাংকে ডাক বাংকে কং টং ফেন সিস্টেমে হুট পেন কে আনচু লং লেদে কান দিন মাতা তিন দিন দুই দিন সিস্টেম তো আনচু চু লং লেদে তো ওয়েট পাক কম ইহান আকো নিতুম কে লাগে স্ট্রেং গেম সিস্টেম পিনা পা লাগে আকো আনচু চি দে কং তাবে আকো লা ওয়েট লিন এট সি আনচু তামে খেলা এত ফি তা আকো ওয়েট চেপা কম সুনাং কক তিক সেন সন দো
0: তং দে ওবাই নাংলি পুলো ওয়েট চেপা কম পো কো আনা ওয়েট সে কে দো নাং পো পাতং দে লা চেপা টি দুন জি আফান কে ইনু দা মুনি দা লং আওয়েট বা
1: আওয়েট বাং লাগে অপোনেন্ট তো আলিং ল লাগে আনমা অল আসাম লং সিলেকশন আ তেং লগে নন নিলি তামে 75 ওয়েট লং সিবিসি কে পাথু 75 লং লক লা লামে দেলে লং আনতা 75 তামে দাম দে প্রাং লা অল আসাম পাথু এট হেমে দো তামে প্র্যাকটিস অহুট প্যান্স তামে ওয়েট কম তামে ওয়েট কে চিপু দেখে ইলি কার্বিতংকে আনছো দেটা তুম বাংতুংয়ে থে ও তা রুটি হাই চুতুম বাং লাগে ওয়েট কে ইপু দেখে কম হ্যাঁ গেতিক লাংবেন দা আকো ইলি কার্বি নিলি তামে নন মাথা প্রবলেম সিস্টেম ইয়াদ দো ওয়েট তামে 75 টু 76 78 আদমাং ইউতিক লা খেলা হট বাং পতেছে বা কম অর পেন গে কিসুং নুদু
0: তাংতে নাংলি লা মেডেল কে লং আদুন আলাম পচে থানিক জিমা কোনা না রা দেছে নাংলি মেডেল কে চেপা লং দো নিকলো লা পেন নাংলি তুমলা দা কে দাম কে বাং লা কার বিয়াং লং পেন বাং কোন আনা ফান্সি কে চেপা দে দন তুম কে দাম দাম ইকলো
1: লা ন খেলো এ পা থুলং বাং গে নন আং কো গে লাগে নিউজ দবম লা ন্যাশনাল গেম লং বাং ন্যাশনাল লং বাই লং লেপিন না লা ফেডারেশন নাই বা মা থুলো লা আখেলো অল আসাম না পার লং বাংবতে লাগে মেডেল লং লে সিতামে পার্সিপিটেড লং লা এক্সপ্লেন হাই বা লং লো আকো এলি তুমলা ওয়েস্ট কার্বিং লং পেন বাংসি বিসি কে মেডেল কে বান তুমি অমুলা লা বাং খাই তুমি অমু নাং লাতা নেপালি তুম দো কার্বি তুম তা দো আকো ইনোদ ভানি
0: তাংতে নাং লি নন ওয়াশু কে পাথু নিং কে হ্যাং তুম ফান কুপিনে কে থান জি এস অন দোমা লা ওয়াশু কে পাথু নিং হ্যাং তুম ফান হে
1: লাপুল বসু খেলা বাং বোতে লাগে অল আসাম লং থাং ফ্লুপসি দো ইনে কে নন আকো কে আথে জব কে লং চান্সেস তা দো আকো নহগা জব লং নে এপ্লাই দোন পেতামে লা ডিফেন্স নাট পেতামে লা সার্টিফিকেট হাই দো পেতে কে লং চান্স দো আকো লা বসু পাথু পেন আলে দো লা বাংকে ইলি তুম হেল হান্তা মেসেন আকো সেলফ ডিফেন্স বাং বোকে নহক তামে লা সোয়ার্লো তুম সিতামে সেলফ ডিফেন্স হান বাং লাগে বাইমি ও মায়ক লা প্র্যাকটিস সিতামে আকো লাগে মিন কে উসু বাং পেতে লাগে কংফু পার নাবো লাগে সেলফ ডিফেন্স বাং তা মে আকো স্কুল স্কুল লং তামে নিতুম থানাম দাম আকো লা বাংকে সেলফ ডিফেন্স পার্ট পথ সব রাত আনতা ছাড়লি তা ছাড়লি মে আখে সেলফ ডিফেন্স পোকে লাগে আটা লাং ইগে
0: তাতে লা বসু কা পাথু কে সোয়ারলো চমসে তামে পাথু দুন মে মা
1: সোয়ারলো পেন লাগে সেলফ ডিফেন্স এই না পথ পেন পেন ল আথে বসু বাং লাগে অল অলরাউন্ডার সিস্টেম ল আথে এস পেন কে জুনিয়র সাব জুনিয়র সিনিয়র আনসামে দো এনকে লা আলো সো তো মাংবতে পেনা আনা গেম দো আথে লাগে পেনাং আনা গেম আংবতে আলো সোনা সিয়া চান্সেস অংলা পিনসু হান বাং এ পানো এ আথে লাতো মাংকে অস্মিতা লাহাই কাপড়ে কাপড়ে কা গেম আন দো আলো সোনা মাংে অপরচুনিটি
0: চুরুপিক ল পুথো নাংলি ফান আঙ্কার জুজুয়া লাম্বাং এলাপুল স্পোর্টস আংপং দুপিক দি স্পোর্টস কারাতে তাহ বক্সিং তাহ দো ও সেতামে নাংলি গুপিয়া পশিলা বসু কাপা থু বাং সেনালি নিং কে হ্যাং গুপিয়া পশিলা বসু কাপা থু আবাং সেনাংলি নিং হাং রং ল থানিক জিম
1: বসু থু লাবাংকে মোহেদ পু তেং ল আউথে সঙ্ক পেন প্র্যাকটিস কাছে তেং নিহাং উ বু ইয়াত আকো ডাক পান প্র্যাকটিস পুতে বসু বাং পুতে কাপ্রেক পেন কে প্রেক ডাক লাবাংকে আমি এলনে চেথাং ও এটা তামে আগেম বাংকে পুরা ফুল কম ব্যাক স্পোর্ট ও ইলি লে ডাক কুসু লং বাং বতে পাথু নিংহাং জাম ইয়াত লং আথে নন মালে ইলি তুম নিংহাং বতে কাপড়ে কাপড় চিনি দো বতে কিক বক্সিং লাই তে পাথু লং মই থাই আকো বক্সিং লাই নিংহাং ফুতে প্র্যাকটিস আকো ডাক বাংকে ট্রেং স্টেমিনা হাই বাং বতে মেন ইম্পর্টেন্ট রানিং হাই এথলিক্স লং তামে নিতুম পার্সিপিটেশন দুন ওপেন গে
0: নাকলে নি মোপেন গেপু বিহেক পেনসি নাংলি নিং কে হ্যাং পুলাসি নাংলি ফানলা বসু কে পাথু বাং মার কুমার দি নাংলি নিং নাং কিরুং আবাং দোমা
1: লা বসু পাথু ইনিং কিরুং পু সিস্টেম এর মতে লাগে নীলি পো তুম বেন নীলি পো তুমি লা ডাক পাথু দিম নাং কি জাপন সিস্টেম এল আকো নীলি পো তুম তা প্রাং তামিল তুম তা প্র্যাকটিস তাং তাইবেন দু হাই খেলা দু না প্রাং আহত বাং তুম তুম
0: তাংতে দাদাক নাংলি তুমলা বসু আং তানা কেচে পাতে দামালো নাংলি তুম দাকার বিয়াং লং পেন বাংকো আন আনা ফাইসি কেচে পাতে দুন দুন লোলা পেন বাংকো আনা তুমসিয়ালা

0: Đó là cái every year spend ek bar do a the all assam selection han do nang ko da khela bang do bote me pening khela bang se tame difu si bi lo chuneng bang ke lage boka jan si bi anke first ki bi cheng ke lage difu long si bi cheng lo he da khela bang da pinan khela tum do a the all kar bing long se thulo a club nota nan tumang bang khela tumang lage participate tum do আথে দা খেলা বাঙ্গে উশু বাঙ্গে সিলেকশন সিস্টেম পিনা কাপত খেলা তুম দো অল আসাম হান ডাকমানকে ডেঙ্গাও তামে বিবি ডেঙ্গাও তামে স্টুডেন্ট দো ডাক প্র্যাকটিস তুম ডাক ডিফু আনতে ডেঙ্গাও সি অমু ও ডাক বাঙ্গে নিংকে হাং তুম দো ডাকে আকো ডিফু লং বাং ও তেমিনকে স্পোর্টকে হুমরুই নিং হাঙালিং ফুটবল ফুতামে ক্রিকেট ফুতামে এথলেটিক্স টং তামে আংতন দোয়া
1: তাতে লাদাখ কার্বিয়াং লং লং কে বিয়ে হুদ আং তান কাপ্রেক আদেরা তোমসে তামি লাদাখ চেপ চেপাতে ফান বাং বাং মা
0: লা অল কার্বিং লং বাং বথু ছ পতে লাগে কাপ্রে কা তুম বাং কে বাং লং লে সিস্টেম দো আন্তামে ধাক তুম কে কাপ্রে কে দিম তুম কে পাথু দে তুম সি দো দো আথে নন কার্বিং লং লং বতে লাগে কার্বিং লং দেসি পাথু সিস্টেম এলে ওয়েস্ট তুম বাং বতে লাগে ওয়েস্ট তুম দে কাপ্রে কে দিম দে কাপ্রে সিস্টেম এন
1: চোরো পিগল লাসিপুথত আলং লিফান আকাশবাণী দীপুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম পাজিরিগল
0: কার্ডা
2: তেন্তে আৰম্ভ কৰোঁ ইনভেষ্টিঙৰ পাতো।

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সাৰ্থী এপ ডাউনলোড কৰক।
1: লাপন অপর্ণালি তুম পাথু পারং রাজাই মেঘ আং ডেঙা লংপেন বসু গেম আফু থাক রনসিং ফাংচো লাপেন হুট বাং হুনমিলি ক্রোপিয়া তুমাং বংচি হুচুপুর আর জিগ লং টাংলো লাগে আকাশবাণী ডিফু আদুন্থু আজাই মেঘ আং ডেঙা লং দাম দেয়া ফ্রাং কেনাং সট কাপাজি নিয়ালাম জির আর জুইক থা নাংলি তুম জংসি কাচুনিং রেয়ালন জির আর জুইং তুম পুলো তাংতে আলম বিলম আজাই মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ হ রুই থুইগল সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ হ হোয়াটসঅ্যাপ লঙ্কে টকনং জি কেলাপু হেনল জয়মেগামেন আলম বিলম কমাচি কি লুনমা লুনসে পি লুনসে পোয়ামেন আলু নালাম থে আসাপ সো টকনং জি কার্জু কাংটুং আতুম কেডো দিমাতে আরং আমেন লাপেন কার্জু কাংটুং আতুম আমেন আলম বিলমা জয় মেকে ইরুয়েলং বাতা হিনিসি রোডপার জুচট লাকে ভমকুরুয়ারনি আদা পরফাই নের ক্যাবরা মিনিথম ক্যাব লাপেন আজো পরফাই সির ক্যাবরা মিনিথম ক্যাব পর কেনাং সট কাপাচিনিয়া লামজিরকে লাপানিক চটল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরে পর পরফাইনের ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফোপ্লেংজি ডক ডকল লাসে আপরকে চকপ্যান্ড পুলো টাংটে দিল্লি প্যান কাপাচে টাক হিন্দিয়া লামপেন সমাচার সান্ধ্যা আর জিগলং ফিটপ লা টাংডাত প্যান্ড পুলো টাংটে পরফাই সির ক্যাবা পর নিউজ এট নাইন ইংলিশ লামপেন বিরটা আর জিগলং ফিটপ টাংটে নন এলিতুম দিল্লি প্যান কাপাচে টাক সমাচার সান্ধ্যা হিন্দিয়া লামপেন বিরটা আর জিগলনা

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সাৰথি এপ ডাউনলোড কৰক।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
2: এ লাদা আকলে আবিদেত সেলাং মা আ জত্ত দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দু জার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মাহাং কে থে কবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরতা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এতে কোসন লপাচিনি প কোদাক লোক হুমরি দাম নাং জিকে
2: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 0842 আলং রে চিংকি যে থানবা প্রাংদা চকজি
1: বা আওয়ার সাইকে মেতা।

0: Nilita cho endo nang sila.
1: Wangik noi la da kashwani di phua long.
2: Lage akashwani di phu. Jai mek ke bangla ke FM banalong pen megahertz pharoi sira tok bora sirke pla pen news on air app ke ra pen tanang litum arjik me. Tangte non adun thua chai mek angdeng long damik lonang lage than pare ya jai mek. Than pare a jai mek ang denga long pen nang li tuma phana ke ban pi lake hem tuni sia long dihin kabir di kenang sot mate financial management in the family pa phuthak labang so phuthak li tuma phan nang ke than pari ponji abang phua men lake topon be tangte ar judunik senang alang li pen eke than eke pare alam
3: hem tuni si long dihin anat kerai komji phan non akaya hut hem ahem phuatum ansu se rdi ki pi kenangsot lasi pini labangsu alamji ralong laso phu thakle che than pon lone aprangsi banke savings bank account iridang tangka chi biwer pulote ani wangsi tangka kenangsot a joini lapen kopine theklok pulote namme mi ason duu men men atangka padam thap the deji phansi hem pen hilo cheta dimalong tangka kibidun kenang sot lapen mo kenang sot ahura phan tangka birti longpu athe nonakai hut moniratum online payment system upi pendanglok ason ason avarsai kidu joini arideng tangka chibioi lasona porahut savings bank account du pulote tangka kilong joike po lapen malomso porangbong ekanalong tangka chithap thotpu bengalong an damjok plot pen tangka longlokpu kalite kopine government scheme along awar sai phantami savings bank account non akai hut kenangsot bina recurring deposit thihek pen rd account ke mo ningkan hini ningkan ke thom kalite ningkan phli ningkan phophi kopine eson bag ahormu kenamji কপিনে আকে মাংসন কপচক জি আফান তাংকা কবিরটি জি আফান কেমিনাই আবারসাই লবাংস আর ডি একাউন্ট অলং ওরেং কি দোতুম পেনদাংলক কাদো কবিতা তাংকা থাপদুনমি জসিমেট কে আর্নিবাং কচংদাত বেহা কে ক্লেম লাপেন কাপ্রে গাসাই কে ক্লেম আতুম আফান মি পিকলো লবাংস আবারসাই নাংলি আজাদা বেং অলং তা লং জি আরডি একাউন্ট ইংপুজি পুলোতে আফ্রাংসি কে ব্যাঙ্ক সি লং সেভিংস ব্যাঙ্ক একাউন্ট দোবেক নাংপু সেভিংস ব্যাঙ্ক একাউন্ট ইংপুদের আফি আরডি একাউন্ট ইংপু মিলু লাপেন আচিক্ল জনবাং সিকা ফারো ফ সুরি ইসি সিকা ফারোক্রে ফ সিকা সুরিহিনী কালিতে আনসোসেলে তাংকা কে থাপজি নিংহাং পুলোতে কে জয় কে আলিংসি ইসি আফাই আন আচিক্ল জনবাং তাংকা চেথাপ নাংপু আর নিবাং তাংকা কেলং আতুম বেং অলং তা কেদামা পরা বে পুলোতে পোস্ট অফিস কালিতে কাপ্রেক বেং এজেন অলং তাংকা থাপদুনমি জংপনমি আর নিবাং সিকা ফকেব আতাংকা এজেন মতে তাংকা কিরং জি আফান কেবাং আবাং ফু অলং থাপদুন পুলোতে চিক্লো এজন অলং সিকা ফারো ক্রে ফো আতাংকা পোস্ট অফিস অলং কাংপুদুন আর ডি একাউন্ট অলং থাপদুন পুলোতে নিংকান ফোয়াংবং মিথাং কে থাপদুনা তাংকা ফাই সুরি সিরকেপ কেপ আন ইন্টারেস মতে আলে পেন পেন সিকা লাক সি আতঙ্কা কালিতে আনসুসে কেলং জি আওয়ার সাইডু পোস্ট অফিস আর ডি একাউন্ট অলং নাংলি আপর চক চিয়া কুসি আতঙ্কা চো এন ডে জি পুলোতে নিংকান কে থম কে প্লেং আনসি চো এন লংপু লাপেন ইন্টারেস মতে আলে আসাবাক লংদুনপু পোস্ট অফিস পেন আকাপ্রেক বেং অলংকে নিংকান ইসি নিংকান হিনি আন তাংকা কে থাপদুন আবার সাইডু ফিক্সড ডিপোজিট থিহেক পেন এফ ডি অলং তাংকা কে থাপদুন লাকে ইসি আফাই আন আতাংকা এফংওয়েট বেং অলং কে থাপদুন হেনলু লবাংস আবার সাই অলং নিংকান ফ নিংকান কেপ কালিতে আনসোসে আপর আন আতাংকা কে থাপজি ফান আবার সাই লং ফিক্সড ডিপোজিট কে নন ইরিডেং ইসি আফাই আন আতাংকা কেদোহুত মো মেন মেন খরত দেট না পু মাথা পুলোতে বেং অলং থাপ দাম দেট পু

lapana por nang litum karbi lun cha thak alona jai mek ang deng long pen asona son alunjir arjik long danglo lake akashwani dipu jai mek wang lake fm ban along pen megahertz pharoi sira tok bora sir ke lapen news on air app akera pen ta nang litum arjik mi tangti non studio khori por phai ke plang danglo lase pini ke roda jai mek ing ton te prang pre ni phai crazy ভোম কুরুয়ানি মাতে পেনা বাদা বাফান যাই মেঘে ফুথাক ইসি পেনেসি চেথান মেঘ সেনাং পেনা বা যাই মেঘ আং ডেলং পেন আদা পরফাই ট্রগ্রা মিনিট কেবা পর প্রেং পোলোটাংতে কাংডু কার্ডমালোনা যাই মেঘ আং ডেলং পেন আসন আসন আলুন আর চেক লংজি লাসো ফি পিনিয়ারনিয়া যাই মেঘ আং ডেলং পেন আং থুন ক্রু পেন হিরজির কি হির আর চেক লংজি নাসো আফি কার্বি লুনবারে মালোনা যাই মেঘ আং ডেং লং পেন জুমে সেন কার্বি আলুন আর জিগ লং জি লাতাং দে পেন লোপুলো তাং চে ক্লিম সোমারা যাই মেঘ আং ডেং লং পেন পারসরাম তকবি আরং লা পেন রং জি নং আতুম পেন কেথান আলাম থে আর জিগ লং জি লাত পেন্ডে লোপুলো তাং তে কার্বি লুন চেতো আলুনা যাই মেঘ আং ডেং লং পেন আসনা সোনা লুন আর জিগ লং জি লাসো ফি আলোম বিলোমা যাই মেঘ আং ডেং আলং পেন নাং লিতুম নিং কে হাং পেন মাতে নিং কে দক পেন কাছুনিং রিয়েলুন কার্যুগাং তোলুন সেটামি নাং লিতুমা ফান পার্জুপন ইকজি লাসো ফি থান পারিয়া যাই মেঘ আং ডেং আলং পেন লং হং কাপাং রেঙা ফুথাক লামজির আর জুই লংজি লাকে ডক্টর এলিনা তেরাং পি পেন লাতাং দে পেন লোপুলো তাংতে লামজিরা যাই মেঘ আং ডেং আলং পেন কংচুন বাঙাতুম কেকলেম নং জি আর ফুথাক রিউবেন তারু পেন কে থান আর জুই লংজি লাসো ফি লাম কানা যাই মেঘ আং ডেং আলং পেন ড্রামা মতে হং হাব ইংকুং সিএ পুথাক নাং লিতুম আর জিগ লংজি লাপেন দে লুপুলো তাংতে